0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ২২শে ভাদ্র, ২৩শে রবিউল আউয়াল, ৬ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিব্রত করতে না পারে, সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা ঠাকুরগাঁয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপনের। আগামী এক বছরে 100,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভোক্তারা পাবেন প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য মস্কোতে রুশ প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রতিনিধিদের সাক্ষাৎ। এবং উজবেকিস্তানে আজ অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। আরো শুনুন প্রতিবেদনে।
3: শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের যে কোনো সংকটের সময় জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে।
4: দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে।
3: অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবেলা করেছে বিএনপি, জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
4: আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্যা কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে পারে।
3: জ্বালানি সমস্যাকে পুঁজি করে কেউ অরাজকতার চেষ্টা করলে দেশের প্রচলিত আইনে তা মোকাবেলা করা হবে, জানিয়ে তারেক রহমান বলেন,
4: সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।
3: তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
4: খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।
3: তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর

0: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাঁকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাজানো হয়েছে সড়কের বিভিন্ন সড়ক, শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হামিদুলু বলেছেন, শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী দ্রুততম সময়ে মামলার চার্জশিট প্রদান সহ বিচার কাজ শেষ হবে বলে আশা করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময় আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোল টেবিল বৈঠকে একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি নানান অপশক্তি ওত পেতে বসে থাকে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক এই সমাজে সকল শ্রেণী পেশার মানুষ কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এই নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত। মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের সবার আগে বাংলাদেশ পররাষ্ট্র নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্ব মঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এই অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। অর্থনৈতিক কূটনীতির বিষয়ে তিনি বলেন, সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা দিতে সরকার বাংলাদেশ

0: ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইনভেস্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে এবং কোম্পানি নিবন্ধন সহ বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করছে।
1: এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে বিদেশি ইনভেস্টাররা, এবং শুধু বিদেশি ইনভেস্টার না, বাংলাদেশি যারা বিদেশে থাকেন, এনআরবি, উই ওয়ান্ট টু ক্রিয়েট এন এনভায়রনমেন্ট যেখানে আমাদের বাংলাদেশিরাও ফেরত এসে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং বিদেশিরাও এখানে ইনভেস্ট করবে। আমাদের কৃষ্টি কালচার এগুলো মেইনস্ট্রিম ইকোনমিতে আনার জন্য এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার সংসদের বৈঠকে এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শীঘ্রই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। ময়লা আবর্জনা এখন আর শুধু বর্জ্য নয়, হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় মূল্য। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যতিক্রমী বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে বর্জ্য দিয়ে মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ বিভিন্ন পণ্য সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো। আগামী এক বছরে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএলসিসি। আরও শুনুন প্রতিবেদনে।
4: টাকা নয়, বর্জ্যই এখানে পণ্যের বিনিময় মূল্য। জমানো বর্জ্য জমা দিয়ে মিলছে মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। শনিবার কামরাঙ্গীর চরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ব্যতিক্রমী আয়োজন। আশেপাশের বাসাবাড়ি ও এলাকা থেকে সংগ্রহ করে আনা বর্জ্য জমা দিচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা, আর বিনিময়ে নিচ্ছেন মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। বর্জ্যকে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস তৈরি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেয়া হচ্ছে।
5: প্লাস্টিক তো সহজে প্রকৃতিতে হারিয়ে যায় না, এটা প্রায় 1,000 বছর প্রকৃতিতে এমনিই রয়ে যায়।
6: জনসাধারণ যাতে বুঝতে পারে আমরা প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলবো না,
7: এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার এই দিকটা থেকে আমরা অনেক সচেতন হতে পারবো।
8: আমাদের বাসার প্লাস্টিক আমরা নানান জায়গায় ফেলি, পরিবেশ দূষণ করি,
4: বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা এবং নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
9: এটা খাবার দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সচেতন করা যে আপনি যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনার একটা পলিথিন দিয়ে একটা রাস্তার ড্রেনেজ বন্ধ হয়ে যেতে পারে, একটা পলিথিন একটা জায়গায়
4: ডিএসসিসির লক্ষ্য এমন উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে শুধু বর্জ্য অপসারণের সুবিধাভোগী নয় বরং পরিচ্ছন্ন নগর গড়ার অংশীদার হিসেবে যুক্ত করা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গতকাল এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন 1 ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনবে। রুশ প্রেসিডেন্ট মস্কোতে দুজন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জেরেড কুশনারের সঙ্গে আলোচনাকালে এই মন্তব্য করেন। স্টিভ উইটকফ বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। দুই মার্কিন দূত ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আজ দেশটির রাজধানী কিয়েভ সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধের জন্য আলোচকরা একটি প্রস্তাব নিয়ে গেছেন। ইরানের কাছে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সৈন্যরা গুলি বিনিময় করেছে। এই ঘটনা হরমুজ প্রণালী ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, ইরানের বিপ্লবী বাহিনীর সদস্যরা মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর যুক্তরাষ্ট্রের সৈন্যরা তেহরানের জ্বালানি তেলবাহী তিনটি ট্যাঙ্কারে হামলা চালায়। ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায়। অন্তত 10 জন নিহত এবং অপর 6 ব্যক্তি আহত হয়েছে। হামাদান সানান্দাজ মহাসড়কে গতকাল এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, যানটির ব্রেকে কারিগরি ত্রুটি এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। খেলার খবর ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক উজবেকিস্তানের কাছে এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে পরাজিত হয়। হকি। চীনের মৌকিতে আজ অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে বাংলাদেশ এ দল ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যকার 3 ম্যাচ একদিনের সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে 6:12। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিব্রত করতে না পারে সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী, মন্তব্য প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। আগামী 1 বছরে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোক্তারা পাবেন প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য মস্কোতে রুশ প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রতিনিধিদের সাক্ষাৎ। এবং উজবেকিস্তানে আজ অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: সবার সাথে 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আর যদিও আজকে সকালবেলা একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন হলেও তেমন একটা মানে ভালো দিন না, ভালো দিন বলতে বুঝাচ্ছি যে কোনো খুশির বা কোনো গুড নিউজ বা কারো বার্থডে না। আজকে একজন বিখ্যাত মানুষের, আমাদের বাংলাদেশ সিনেমার একজন বিখ্যাত মানুষের 30তম মৃত্যুবার্ষিকী। আমার মনে হয় যে আমরা অনেকেই জানি এই একটা ডেট আমরা কোনোদিনই ভুলতে পারবো না, আমাদের বাংলাদেশের মানুষ কোনোদিনই ভুলতে পারবে না, যারা সিনেমা দেখেন, সিনেমা প্রিয়, যারা বাংলাদেশের সিনেমা দেখেছেন এবং যারা আমাদের মানে পুরনো সিনেমাগুলোকে পছন্দ করেন, পুরনো সিনেমাকে ভালোবাসেন। একটা নাম কিন্তু সবসময় আমাদের চলেই আসে সিনেমার কথা বলতে গেলে, বাংলাদেশের সিনেমার কথা বলতে গেলে, সালমান শাহ। আজ সালমান শাহের 30তম মৃত্যুবার্ষিকী, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে সালমান শাহের কিছু এমন এমন মজার সিনেমার স্টোরি এবং বিহাইন্ড দ্য সিনের গল্প এবং তার জীবনের পার্সোনাল কিছু মজার মজার স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের মর্নিং মাইকে আড্ডা দিব, যেহেতু তার মৃত্যুবার্ষিকী, তাই অবশ্যই তার গানও আমরা শুনবো এবং তাকে আমরা স্মরণ করব, তাকে আমরা শ্রদ্ধা করব এবং তার সিনেমাগুলোকে আমরা চেষ্টা করব আমাদের পরের প্রজন্মের মধ্যেও যেন সেই ভালোবাসাটা থাকে, সেটা আমরা মানে চেষ্টা করব। তো যাই হোক, আজকের মর্নিং মাইক শুরু করছি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে, সকাল 11টা পর্যন্ত থাকব, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজকেও আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং এই মুহূর্তে আপনাদের জন্য একটা সালমান শাহের গান প্লে করে দিচ্ছি এবং এই গান দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করতে যাচ্ছি। আমি যে তোমার কে, সাবিনা ইয়াসমিন এবং আগুনের গাওয়া এই গানটি, এটাতে অভিনয় করে সালমান শাহ এবং শাবনূর, খুবই অসাধারণ সুন্দর একটি গান। গানটি শুনুন এবং আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে এবং গল্প করবো, আড্ডা দিব আরও। তবে এখন একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবে একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর আজকে যেহেতু একটি বিশেষ দিন, বলেছি যে সালমান শাহের 30তম মৃত্যুবার্ষিকী আজকে। 1996 সালে এই দিনে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা সালমান শাহকে হারিয়ে ফেলি আমাদের মাঝখান থেকে। কিন্তু মনে প্রাণে এবং সিনেমার ভালোবাসায় সবসময় কিন্তু সালমান শাহ অটুট থাকবে, তাই না? তার সিনেমাগুলো আমি একটা পোস্টার অলরেডি আপলোড করেছি মর্নিং মাইকের পোস্টে, চাইলে আপনারা যে দেখে আসতে পারেন। মর্নিং মাইকের পোস্ট ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে যেহেতু মানে আমার কাছে মনে হয় যারা সালমান শাহকে ভালোবাসেন, যারা তার মানে তার ভালো চান বা তার জন্য আসলে অনেক অন্যরকমের একটা আবেগ নিয়ে আছেন, তারা অবশ্যই আজকের পোস্টে আপনাদের সেই মানে মনের কথা প্রকাশ করবেন এবং কমেন্ট করবেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904 নম্বরে। আমি কিছু পোস্টারের ছবি দিয়েছি, মানে সিনেমার সালমান শাহের কিছু সিনেমার পোস্টারের ছবি দিয়েছি এবং নাম লিখেছি, যেই সিনেমাগুলোর নাম আসলে না বললেই নয়। অনেকগুলো সিনেমা করেছে, সর্বমোট কতগুলো সিনেমা করেছে আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পরে। কিন্তু যে কয়েকটা সিনেমা তার করা হয়েছে, অল্প কিছু সিনেমায় সে করতে পেরেছিল, কারণ আসলে বেশি দিন কিন্তু সে আসলে সময় পায়নি বা মিডিয়াতে বা সিনেমায় কাজ করার। আর যতদিন কাজ করেছে ততদিনই কিন্তু সে ধরতে গেলে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করেছে, লিটারালি রাজ করেছে, তাই না? তাকে বলা হয় যে সিনেমার ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা, তাই না? সো রাজা কিন্তু রাজার মতোই থাকতো, মানে রাজার ড্রেস আপ থেকে শুরু করে কথা বলার স্টাইল এবং এভরিথিং, মানে একদম কি বলে আউটফিট এবং স্টাইল সব কিছুই কিন্তু একদমই রাজাদের মতো, মানে কিং কিং একটা ভাব ছিল তার মধ্যে। এবং আজ পর্যন্ত এরকম নায়ক বা এরকম কি বলে সব দিক থেকে পারফেক্ট নায়ক কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আর তাকে বলা হয় যে সিনেমার ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা, তাই না? সো রাজা কিন্তু রাজার মতোই থাকতো, মানে রাজার ড্রেস আপ থেকে শুরু করে কথা বলার স্টাইল এবং এভরিথিং, মানে একদম কি বলে আউটফিট এবং স্টাইল সব কিছুই কিন্তু একদমই রাজাদের মতো, মানে কিং কিং একটা ভাব ছিল তার মধ্যে। এবং আজ পর্যন্ত এরকম নায়ক বা এরকম কি বলে সব দিক থেকে পারফেক্ট নায়ক কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আরেকটা বিষয় ছিল যে আমরা জানতাম যে

সালমান শাহকে দেখতে পেলেই হতো। সিনেমা হলে এখনো কিছু আমি দেখেছি যে কিছু গ্রামে বা কিছু ঢাকার বাইরের কিছু অঞ্চলে এখনো সিনেমা হলে সালমান শাহর সিনেমা দেখানো হয়, এখনো সেই পুরনো সিনেমাগুলোকে বারবার করে দেখানো। তাহলে বুঝতে পারছেন কতটুকু ভালোবাসা মানুষের মনে আছে। তা আমি সিনেমার নামগুলো একটু বলে দেই, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, প্রিয়জন, সুজন সুখী, তোমাকে চাই, অন্তরে অন্তরে, কেয়ামত থেকে কেয়ামত, সত্যের মৃত্যু নেই। এই সিনেমাগুলোর মধ্যে সব থেকে প্রথম যে সিনেমাটি ছিল সেটা ছিল কেয়ামত থেকে কেয়ামত। কিন্তু তারও আগে সালমান শাহ কিন্তু একটা নাটকে অভিনয় করার মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছে। তবে তার আগেও বলা যায় যে কিছু টিভিসিতেও সে অভিনয় করেছিল, কিন্তু সে লাইমলাইট পায় হচ্ছে নাটকে অভিনয় করার পরে এবং কেয়ামত থেকে কেয়ামত সিনেমা রিলিজ হওয়ার পরে। তখন আমির খানের এবং জুহি চাওলার সিনেমা কেয়ামত সে কেয়ামত থেকে এই সিনেমাটি অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানানো হয়। কিন্তু আমির খান যতটা ফেমাস হয়েছিল সেই সিনেমার মাধ্যমে, আমার মনে হয় তার থেকেও বেশি ফেমাস হয়েছিল আমাদের সালমান শাহ এই সিনেমার মাধ্যমে। যাই হোক, আপনারা যদি সিনেমাগুলো দেখে থাকেন এবং গান শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সেই সিনেমাগুলো, এবং এখনো দেখেন কিনা, এখনো সেই গানগুলো শুনেন কিনা আমাকে জানাবেন। তো এই মুহূর্তে আমি সালমান শাহকে ট্রিবিউট জানিয়ে একটা সুন্দর সালমান শাহের গান আমি আপলোড করে দিচ্ছি। গানটি শুনুন, আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমি একটু পরে আবার ব্যাক করছি, স্টে টিউনড।

0: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার, আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা হচ্ছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 9:39 বাজছে এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা একদম আমার মনের মতো, মানে কখন যে রোদ উঠছে কখন যে মেঘলা আকাশ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার মনের অবস্থাও কিন্তু তেমন, কখন যে মন ভালো হচ্ছে আর কখন যে মন খারাপ হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিন। আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি আরো একটা SMS আরো একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনার চট জলদি নিয়ে নেবেন। যাই হোক, আমরা আবারও আড্ডায় গল্পে ফিরে যাই। আমাকে অনেকেই অনেক অনেক রকমের গানের রিকোয়েস্ট করছেন এবং যেহেতু আজকে সালমান শাহের 30তম মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে অনেকে সালমান শাহের গানের রিকোয়েস্টও করছেন। আমি কিন্তু এই পর্যন্ত সালমান শাহের গান 2টা প্লে করেছি। ওকে, তো সবই যদি সালমান শাহের গান প্লে করি তাহলে বাকিরা যে গানের রিকোয়েস্ট করছে তারা তো মন খারাপ করবে, তাই না? তাই আমি অল্প অল্প করে প্লে করছি। তবে আজকে সারাদিন অবশ্যই সালমান শাহের গান মাঝে মাঝে আমি প্লে করার চেষ্টা করবো। তার জন্য যেটা করতে হবে, ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে। ওকে, সো এখন আরো একটা সুন্দর গান আমি প্লে করে দিচ্ছি, এটাও আমাকে একজন রিকোয়েস্ট করেছে। সো আমারও অনেক পছন্দের একটি গান, ভাবলাম যে গানটা প্লে করে দিই। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউন্ড।

0: Vaccination Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম এবং আজকের মর্নিং মাইকের পোস্ট শেয়ার করেছি। সেখানে আমি লিখেছিলাম যে আমাদেরও একজন সালমান ছিল। সালমান নামটাই এরকম যে শুনলেই মনে হয় যে কোনো রাজার নাম নিচ্ছি, তাই না? আমাদের বলিউডে একজন সালমান আছেন এবং আমি মনে করি আমাদের বাংলাদেশেও একজন সালমান ছিল। তবে গত 30 বছর হয়েছে আমরা তাকে হারিয়ে ফেলেছি, আমাদের সিনেমার জগৎ থেকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের মন থেকে কিন্তু সে এখনো হারিয়ে যায়নি। আমাদের মনে ঠিক আগের জায়গাটি ধরে রেখেছে। সালমান শাহর জীবনে মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে। তার প্রথম চলচ্চিত্র ছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত, যে সিনেমায় সালমান শাহ এবং মৌসুমী জুটি অসম্ভব রকমের জনপ্রিয় হয় এবং তার শেষ সিনেমা বুকের ভেতর আগুন। সেই সিনেমার অভিনয় করেছিলেন সালমান শাহ এবং শাবনূর। আমার মনে আছে সেই সিনেমার অর্ধেক শুটিং করার পর বাকি অর্ধেক শুটিং করেছিল ফেরদৌস সেই সিনেমায়, এবং সেই সিনেমার ঘটনাটাও পরিবর্তন করে দেখানো হয়েছিল যে সালমানকে আগুনে তার মুখ ঝলসে দেওয়া হয় এবং যার কারণে তাকে একটা প্লাস্টিক সার্জারি করে নতুনভাবে দেখানো হয়। সো এই নিয়েই কাহিনীটা মানে এগোতে থাকে। তো খুবই মজার একটি সিনেমা, খুবই সুন্দর একটি সিনেমা। তবে একই সাথে খুব কষ্টও লেগেছিল যখন জানতে পেরেছিলাম যে এই সিনেমাটি সালমান শাহের শেষ সিনেমা। তো যাই হোক, আমার সেই পোস্টারে মানে আমার সেই মর্নিং মাইকের শো পোস্টে অনেকে কমেন্ট করেছে, আমি একটু কমেন্টগুলো পড়ে আসছি। সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। সুমাইয়া শেফা, অনেক ধন্যবাদ। সুমাইয়া, কেমন আছেন আপনি? অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে শুভ সকাল, শুভ সকাল। তাওহিদুল ইসলাম কমেন্ট করেছে বনশ্রী থেকে, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। মারিয়া ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? আপু, সবসময় বাটন ফোন দিয়ে শুনি, কখনো মেসেজ করিনি, আজ প্রথম মেসেজ করলাম। আমি মার্জিয়া ঢাকা থেকে বলছি। মার্জিয়া, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি, আর অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি চাইলে কিন্তু SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904, SMS করতে পারেন। আর 24 ঘন্টায় আমাদের ঢাকা FM 90.4 চলতে থাকে এবং আমি আপনাদেরকে আজকে কথা দিয়েছি যে যেহেতু সালমান শাহের মৃত্যুবার্ষিকী, আজকে সারাদিনই কিছুক্ষণ পরপর হয়তোবা সালমান শাহের গান প্লে হবে, তো সেগুলো শুনতে এবং আপনাদের গল্প করতে অবশ্যই ঢাকা FM 90.4 সাথে কিন্তু যুক্ত থাকবেন। ওকে, সো আজকের জন্য মানে আজকের আমার মর্নিং মাইকের শোতে সালমান শাহের লাস্ট গানটি প্লে করছি। লাস্ট গান মানে আজকের এখনের এই ঘন্টার জন্য আমি লাস্ট সালমান শাহের একটি গান প্লে করছি, সাথী তুমি আমার জীবনে। অসম্ভব সুন্দর একটি গান এবং আমার অনেক পছন্দের একটি গান। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: তো কথা বলতে বলতে আজকে মর্নিং মাইক শেষ হয়ে গেল এবং যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ কিন্তু একদম মেঘলা হয়ে আছে এবং মনে হচ্ছে যে একটা ঝুম বৃষ্টি নামবে। আর এই ঝুম বৃষ্টিতে বৃষ্টির গান না শুনলে কি হয়? যদিও আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি আজকের জন্য সালমানশাহের লাস্ট গানটি প্লে করছি, মানে এখনের জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে বৃষ্টির ওয়েদার দেখে সালমানশাহের বিখ্যাত গান বৃষ্টিরে বৃষ্টি এই গানটি প্লে না করলেই নয়। তবে আমি চেষ্টা করছি গানটি প্লে করে দেওয়ার জন্য। তবে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আজ ছিলাম এবং গল্প করছিলাম, অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা মজার গসিপ গল্প শেয়ার করেছি। এবং আজকে যেহেতু সালমান শাহের একটি বিশেষ দিন ছিল, মানে মৃত্যুবার্ষিকী ছিল, সেই নিয়েও কিন্তু গল্প করেছি। সো আপনারা আজকে বিদায় নিচ্ছি। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের ভিডিও পোস্টগুলো দেখতে পারেন। আমাদের প্রতিদিন কিন্তু আমরা মজার মজার ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, মিম ফানি মিম ভিডিও শেয়ার করি। তো সেগুলো চাইলে আপনারা দেখতে পারেন, এনজয় করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। আর বেশি বেশি করে আমাদের পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো আজকের মতো করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

টাইম চেক, এখন সময় বেলা 11:00। 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আছেন তো ফিলে, মগর কত জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি নাবলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4.
1: চক্রবকর বাতচিত আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফএম 90.4 এ। আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছে গিয়া। বিকাল 5টা পর্যন্ত আমগো একেবারে জম্পেস বাতচিত চলবো। এর আগে খালি সিফাতের কথা কইলে হইব না, আপনার বি কথা কইতে হইব একেবারে দিল খুললা। তো যেটা করতে হইব এটা লগে মেসেজ বা এসএমএস হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টের মাধ্যমে আপনার কথাবার্তাটি জানাই দিব আমার কাছে সুন্দরভাবে। আর আপনাকেও ভালোবাসে আমগো, কিন্তু 1 মিলিয়ন ক্রস হয়ে গেছে গিয়ে। আপনারা দেখলেন যে বিভিন্ন ছবিও দেখছেন যে আমরা এটা সেলিব্রেটও করছি আমগো আম্বারের বার্থডের দিন। আর এদিকে আমার যে বন্ধুরা যুক্ত হয়ে গেছেন গা, এই যুক্তটা যেন সবসময় থাকে এবং লগে যেন আপনার পরিবারের আরও যারা যারা আছে সবটা মিল্লা যেন জয়েন করতে পারে। কেলিয়া করতেছি কারণ একটা ফ্যামিলি শো। আর আমগো ঢাকা ফ্যামিলির ভিতরে আপনার প্রতিটা আয়োজন আপনার পরিবার নিয়ে আপনি হুনবার পারেন এবং আপনার মন্তব্য জানাইবার পারেন আমগো ফেসবুকের ফ্যান পেজে অথবা এসএমএস এর মাধ্যমে অথবা আমগো ইউটিউবে কমেন্ট করে। তো সব আপনার লেগে সব পত্র খোললা। এন আপনি যদি গরম বয়ে থাকেন আইলসার মতো হইব হইব না, তো লেগে জানাই দেবো দিলের কথাবার্তা 01841904904 এই নম্বরটাতে, ঠিক আছে? যে যে বন্ধুরা আমার লোক যুক্ত হয়েছে, এই যে আমগো অমৃত বসতে দেওয়া পড়তেছি কলকাতা থেকে যুক্ত হয়েছে, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর বন্ধু, আছেন কেমন? সবকিছু ঠিকঠাক, চল দিল ভালো? আচ্ছা, আর আজকে লোক আমাকে সবার প্রিয় নায়ক আসলে জানেন আমরা হারাইছি আরো 30 বছর আগে। মানে এই মানুষটার কেলে আমার কাছে সবসময় আরে নতুন লাগে এবং আমার কাছে মনে হয় যে না, মানে উনার মধ্যে না মানে একদম ন্যাচারাল একটা ব্যাপার ছিল। যতগুলো অভিনয় প্রত্যেকটা অভিনয়ের আপনি দেখবেন কি এই যে যখন উনার মুভমেন্টগুলো থাকে মনে হয় না যে উনি ক্যামেরা দেখে মুভ করতেছে, মনে হচ্ছে কি উনি ন্যাচারালি এটা। এবং এইটা একটা অ্যাক্টরের লেগে খুব জরুরি। আর সব অ্যাক্টর আসলে এই জিনিসটা ফুটে তুলতে পারে না, কোনো একটা আর্টিফিশিয়াল কিছু হয়ে পড়ে। কিন্তু আমগো যা ছিল একজন সম্পদ সালমান শাহ, আমরা এর হারাইছি। কিন্তু এর যেই মানে অভিনীত সিনেমাগুলা বা তার যে অভিনয় তার যে সিনেমার গান এগুলা এখনো মনে করেন পুরো চিরসবুজ, এখনো দিলের ভিতরে যায় লাগে। আমি বাংলা সিনেমার গান গাইলে এই এরটাই সবার প্রথমে আয়ে। তারপরে ইলিয়াস কাঞ্চন এক ও যে গানগুলো ছিল ওই সময়কার অসাধারণ ছিল সবগুলো নিয়ে। এনিওয়ে সিনেমা লয়ে অনেক কথাবার্তা হইবার পরে আজকে সিনেমা নিয়ে আপনি করেন। ছোটবেলায় তো জান সিনেমা দেখবার যেতাম, তখন ব্যাপার টন্নরমা ছিল, তখন সিনেপ্লেক্সার ছিল না, সিঙ্গেল স্ক্রিন আছিল এবং জায়গায় জায়গায় দেখতাম যেরকম পোস্টার লাগায় রাখছে কোন সিনেমা আইতেছে, একটা অন্যরকম একটা ব্যাপার কাজ করতো। তো আপনার যদি এই ধরনের কোনো স্মৃতি থাকে আলবতা আমার কাছে পাঠাই দিবেন 01841904904 এই নম্বরটাতে, আমার মানে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে। পয়লা এই এত কথা কমু না, অনেক কথা রয়ে গেছে, এটি কমু আস্তে আস্তে। তো এখন যে আমাকে একটা গানে যে গানটা আপনার লেগে আমি প্লে করবো পয়লা, এটা লেগে মুজায়েন হাবিব ওয়াহিদের বেনি খুলে। শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

চক্কর বক্কর বাতচিত চলতেছে ঢাকা এফএম 90.4 এ সিফাত আপনার লগে আছি। সেরকম গান শুনলাম, হোয়াট লাভার্স ডু মেরুন 5 ফিচারিং এসজেএ। এনিওয়ে আমার লগে যারা যারা যুক্ত হয়েছেন সবদের স্বাগত জানাইতেছি রবিবারের এই বিশেষ আয়োজন চক্কর বক্কর বাতচিতে। আর যারা লিখবার চাইতেছেন 01841904904 এটা লোকাঙ্গ নম্বর, এই নম্বরে সুন্দর করে পাঠা দিবেন আপনার দিলের যত কথাবার্তা যেই কোনার মধ্যেই আছে। আচ্ছা এদিকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে, আমাকে লগে আছে লোকে। আচ্ছা মাহমুদুল হাসান মুন্সিগঞ্জ থেকে বলছি, আজ আপনার সঙ্গে প্রথম ঘন্টায় যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে, অনেক অনেক শুকরিয়া বন্ধু। ঢাকা এফএম এর সঙ্গে এভাবে যুক্ত হতে পারাটা আমার জন্য দারুণ এক অনুভূতি, আপনাদের অনুষ্ঠান সবসময় খুব ভালো লাগে, আশা করি আজকের সময়টাও আপনাদের সঙ্গে সুন্দরভাবে কাটবে ইনশাল্লাহ। অনেক অনেক শুকরিয়া বন্ধু, সেরকম আশা করি সময়টা যাইব। আর এদিকে আছে আমগো বন্ধু সিফাত ভাইয়া, আয়া পড়ছি দিল দিয়া ফিল করতে চক্কর বক্কর বাতচিত হতে। ও শুকরিয়া, স্বাগত আমগো মালয়েশিয়ার জুয়েল, আয়া পড়ছে। জুয়েল কি অবস্থা আপনার, দিনকাল কেমন যাইতেছে, জায়গা ব্যস্ততা কেমন, আর ওই জায়গায় কেমন আর কি ঠান্ডা গরম কেমন থাকে? আমগো হিনে তো মনে করেন আমরা কনফিউজ থাকি, সকালে কই উমা গো গরম, রাইতে কই হ্যাঁ ঠান্ডা দিহি, তো সব মিলাই মানে আমগো কথার কোনো ঠিক নাই মাইন্ডসেট। অন্য দেশের থেকে মানুষ আয় মনে করবে এমন মিছা কথা কয়, সকালে এক কথা রাইতে এক কথা, কিন্তু আমগো তো ওয়েদারই এমন, হাঁচাই তো এমন, সকালে একরকম বিকালে একরকম সন্ধ্যায় একরকম। আচ্ছা এই জায়গায় আছে আমগো বন্ধু মারজানা ইসলাম সিলেট থেকে, আমার বোনের ছেলে খুব অসুস্থ আহারে। আচ্ছা কি ইচ্ছে পরে, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, আমিন আমিন। অনেক অনেক দোয়া রইল মারজানা, আপনি টেনশন করবেন না, উনারে অবশ্যই একটা ভালো ডাক্তার দেখাবেন, আর ডাক্তার যে পরামর্শ দিব ওইটা সুন্দরভাবে পালন করবে, আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবো, টেনশন করেন না, মন শক্ত রাখেন, ঠিক আছে। এই জায়গায় আছে আমগো বন্ধু ইসানা, তোমাকে মিষ্টি আলু বলে ডাকলে কি খুব রাগ করবান? একটু রাগ করবার পারি, কারণ মিষ্টি আলুর লাগে আমার কোনো মিল নেই চেহারা, মিষ্টি আলু কেমন জানো একটু তেরা বেড়া ভাঙ্গাচুরা হয় আর কি, তো ওই ক্ষেত্রে আমার লোকের মিল নাই, তো আমার খুঁজে পাবো না আর কি। আচ্ছা তুমি মিষ্টি আলুর মতোই গোলুমলু, মিষ্টি আলু গোলুমলু হয় না, গোলুমলু হয় নর্মাল আলুগুলো। আচ্ছা কিউট তো তাই, তো কিউট কন মিষ্টি আলু কর কি আছে, কিউট আর অন্যান্য কিছু আছে, আপনার ডায়মন্ড কর্ন ওটাও তো কিউট, গোল্ড কর্ন এটাও তো কিউট। বাই দ্য ওয়ে তোমাকে অনেক শুকরিয়া, কারণ তারপরে কি কারণ বেনি খুলে গানটা আমার অনেক অনেক আচ্ছা অনেক পছন্দের ছিল। ওকে ওকে অনেক অনেক শুকরিয়া ইসানা, আশা করি আপনি ভালোই আছেন। আর এই যেদিন আমগো এই আয়োজনটা হয় ওদিন আসলে একদম পুরো একটা উৎসব উৎসব একটা ব্যাপার হয়ে পড়ে এই সময়টার মধ্যে, এটা শুধুমাত্র আপনাকে লেখা, কারণ আপনাকে ভালোবাসাই এই শো অনেক দূর গেছে এবং অনেক দূর আগাইছে, মানে আপনাকে মুখে মুখে থাকে শোটা। আচ্ছা এই জায়গার মধ্যে যারা আছে আমগুলোকে একটু দেখি, কে আছে আমগুলোকে, মেহরিন খান, মেহরিন খান দিয়া। আচ্ছা ভাইয়া কেমন আছেন, আমি সিলেট থেকে বলছি, অনেকদিন পর আবারও আসলাম। অনেকদিন পরে কেলে গেলেন, মাঝখানে কি ছিল, রাস্তা কাটা ছিল? হ্যাঁ কি ইচ্ছে এতদিন আইন নাই কিল্লিগা, কত মিস করছি। সায়েম খান লিখছে কেমন আছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাকে আনন্দ যুক্ত হয়ে গেছে গা, তোমার ছোঁয়ায় ঘুম চলে যায় আমার দুটি চোখে, তুমি যখন ধোয়া উড়াও নকশা করা কাপে, এক চুমুকেই হারিয়ে যাই তোমারই জগতে, তোমার সাথে ভাবনা আমার কবিতা লেখাতে। ও হো হো হো করা করা কবিতা লিখছেন তো। ইলমা আমগুলোকে আছে ভাইয়া, আমি ইলমা রহমান মুন্সিগঞ্জ থেকে এই ফার্স্ট আপনাকে কমেন্ট করলাম, আশা করি ভাইয়া আপনার আপনি আমার কমেন্টটা পড়বেন, পড়ে দিচ্ছি। আচ্ছা আফরোজা পলি মানে এটা আমগো জুথি, আমিও আছি এবং রোদেলা দুপুরের শুভেচ্ছা জানাই জান্নাতারা জুথি। আপনার রবি উম্মে রায়হান, সিফাত ভাই আজ মনটা ভীষণ রকম খারাপ, যদি সম্ভব হয় আপনার গানের তালিকায় রবীন্দ্রসঙ্গীত আর রাখার চেষ্টা করবেন। এটা আসলে নিশ্চিত করে ব্যাপারটা ছিল না, কিন্তু মনটা কিলে খারাপ উম্মে রায়হান, কি ইচ্ছে আপনার, কেউ বকা দিচ্ছে মানে ঝগড়া লাগছে, কেউ লোকে হাইরে গেছেন ঝগড়ায়, পড়ালেখা খারাপ হচ্ছে, চলে আসুন চক্কর বক্কর বাতচিতে। এই সরি এটা বিজ্ঞাপন হয়ে গেছে, সরি ইট ওয়াজ মাই মিস্টেক। ওকে মাহফুজ রহমান পরশ, সিফাত ভাই কেমন আছেন, যুক্ত হয়ে গেলাম চক্কর বক্কর বাতচিতে, উম্মের হ্যান সিফাত ভাইয়া উপস্থিত। ওকে আচ্ছা আমগুলোকে এস এম এসও আছে অনেক বন্ধুরা, আমরা কিছু এস এম এস আলবুত করে ফেলামো আমগুলোকে যারা যারা যুক্ত হয়েছেন। কেটা আছে আমগুলোকে, শুভ বৃষ্টি দুপুর, কই বৃষ্টি আছে, আচ্ছা না আরো আছে আরো আগে আমি দেখে হলে মুরাদ চৌধুরী আছিল আমগুলোকে, আরো আছে আমগুলোকে, হ্যালো সিফাত ভাইয়া আমি বিউটি বলছি ঢাকা বাড্ডা থেকে, আমগো পার্শ্ববর্তী এরিয়া, বিউটি কেমন আছেন আপনি, আপনাকে আমার অনেক ভালো লাগে, অনেক অনেক শুকরিয়া বিউটি, খুব ভালো লাগলো যে আমগো প্রতিবেশীর কাছেও ভালো লাগে আমারে। আচ্ছা আপনারও মানে আপনার এস এম এস পাই আমি খুব খুশি হলাম, আশা করি আপনি নিয়মিত আমগুলোকে যুক্ত হবেন, যদি দেখেন যে মোবাইলে টাকা নেই ডাইরেক্ট অফিসে কথা কয়ে যাবেন, পাঠাইবার যেতে চান, কাছাকাছি তো সমস্যা কি। আচ্ছা সামিম আছে রংপুর থেকে, ফার্স্ট টাইম এস এম এস, ওকে আরও আছে আমগুলোকে, কই গেল, আচ্ছা পাইছি গুড দুপুর সিফাতু, আচ্ছা কা হাল বাতাও মনে হয়
ঠিক বা ও আমি ওয়ারিসা যুক্ত হয়ে গেলাম চিটং থেকে। ওকে ওয়ারিসা স্বাগত জানাইতে চাই আপনার আমি চক্কর বক্কর বাচ্চিতে শুভ বৃষ্টি আমি তো বৃষ্টি নাই কে বন্ধু আপনি কইতে কইতেছেন আমগো বন্ধু এটা কইতে কইতে শুভ বৃষ্টি থেকে মনে হচ্ছে সিলেট থেকে আচ্ছা হালিমা আমগো হালিমা সিলেটে বৃষ্টি হইতেছে না ওকে এর মানে ঢাকা ঢাকায় অবশ্য হইব বৃষ্টি মাঝে মাঝে একটু মনে হয় যে বৃষ্টি আইবো আইবো কয়া কিন্তু ওই যে ওই কি জানি কি প্রেমিকার মতো যে আসি আসি বলে আর এলো না এরকম টাইপের একটা ব্যাপার হয়ে পড়ে। আচ্ছা ভাই রংপুর থেকে আছিস সাজিদ না রিকোয়েস্ট সেকেন্ড প্লে করবো পারতেছি না দুঃখিত বন্ধু। আরও আছে আমগুলো ইমরান তোমাকে শুনি ক্লাস সিক্স থেকে 2027 এসএসসি দিব অনেক অনেক শুভকামনা বন্ধু 2027 আপনি পরীক্ষা দিবেন আশা করি আপনার প্রিপারেশন ভালো আছে এবং ভালো মতো নেবেন আপনি প্রিপারেশনটা। অনন্য এসি হ্যালো আমার মন খারাপ কেলে কি হচ্ছে বন্ধু অনন্য এসি কি হচ্ছে সূর্য উঠছে দিলের ভিতরে পুরা গেছে দিল হাই হাই হাই হাই হাই হাই রে কেমনে কি জানার না কেল লেগা মানে সব তো খালি কোন মন খারাপ কি লেগা মন খারাপ জানতে হইব না। আচ্ছা একজন লিখছে হাই আর যে জানো আমি না অনেক বিজি মোটু পাতলু দেখছি ওকে নিক থেকে লাচ্ছি খাচ্ছি কানে চক্কর বক্কর বাতচিত শুনছি চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি আমার এই বন্ধু একদম মাল্টি ট্যালেন্টেড একখানে কতটি গাম করতেছে বাপরে বাপ আমি একটা মানে আমার এক কানের ভিতরে যদি আমি মানে মুরগির পাকনা দিয়ে খাওয়া যেতে থাকি অন্য কানে শুনি না আর হ্যাঁ কত কিছু হতাছে ও হো হো ভাইয়া হাউ আর ইউ পুকি ইটস মি নুসাইবা নুসাইবা স্বাগত জানাই যাচ্ছি ভাইয়া আমি জানি আপনি লাঞ্চ করেন নাই বাট আমি করেছি জানেন আজকে বড় একটু কমুনার আরো লিখছে ভাইয়া আমি জানি আপনি লাঞ্চ করেন নাই পেট ব্যথা করবো আপনি দেখেন আজকে দেখেন আপনি ঠিক আছে মজা লেলেন না খালি গানটাও আয়া পড়ছে ওরম যে একবার বলো আর কোন লাগবো না থাকবে আপনি খান ওইটা যেটা খাই বলেছিল না আচ্ছা আর বন্ধুকে আরও এস এম এস হোয়াটসঅ্যাপ আর ফেসবুক কমেন্ট আমি পড়ুম আগে গানে যেতেছি ভাইকিংসের গান রান আউট মুভি থেকে একবার বলো শুনতে থাকেন লগে থাকেন ঢাকা এফ এম 90.4 এর

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Vaccination, Ag Station.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: চক্করবক্কর বাতচিত।
3: পয়লা ঘন্টার শেষের দিকে আয় পড়ছি, মাকার টেনশনের কিছু নেই, গা বিকাল পাঁচটা পর্যন্ত আপনার লগে আমার বাতচিত চলবো, মানে সিফাত আপনার লগে আছি ঢাকা FM 90.4 এবং চলতে চলে গিয়া ঢাকাই আসো চক্কর বক্কর বাতচিত, যেটা প্রতি রবিবার দুপুর দুইটাতে লয়া আপনার মানে আপনার কানে পৌঁছায় যায় যদি আপনি কানে ইয়ারফোন রাখেন অথবা আপনি অ্যাপে হুঁতে থাকেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে লেবার পারেন, গো ঢাকা FM এর অ্যাপটা, ওটা লাগে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি টাইপ করে লেব ঢাকা FM, তাহলে আপনি পেয়ে যাবেন একেবারে পুরো বিন্দাস ভাবে আপনি উপভোগ করতে পারবেন। আমি গোরাম গনু সাহেব লিখছিল আরো যে ভাইয়া জানো কি হয়েছে? না জানি না তো, কেমনে জানবো, আমি কি আছিলাম মনে দুষ্টু কিভাবে যে বলি কোন মুখ দিয়ে কোন সমস্যা নাই। আচ্ছা, অনেক সিরিয়াস একটা ব্যাপার হয়েছে, আমি আজকে ফজরের সময় আচ্ছা একটা মশা মেরে ফেলেছে। ও মাই গড, ওর ফ্যামিলি জানে মানে জানাইছেন ওর ফ্যামিলিরে বা কোনো ধরনের কোনো মানে অ্যাটলিস্ট মশার লয় কোনো আইডি কার্ড ছিল যেটা দেখে আপনি পরিচয় জানবার পারেন যারা আসলে কোন এরিয়ার মশা ছিল। আমার গো মহল্লার বা আমার গো ঘরের যে মশাটি আছে ওগে মারি না, ওরা নিজেরা খায়, তারপর আবার যায়, তারপর নিজেরা মরে যায়, আবার ঘরের মশা দেখলে বোঝা যায়। যদি কোনো সময় আমার সন্দেহ হয় যে না তুই তো ঘরের না, তখনই ওরা আইডি কার্ড বাই করে দেখা যায় বস আমরা এই জায়গায়, তখন আমি আর কিছু কই না। তো আপনি এই জিনিসটা অনেক বড় একটা ক্রাইম করে ফেলেছেন মুসাইবা, আপাতত আপনি পরিচয় দেন নাম গো, তাহলে জিজ্ঞাসাবাদে আমরাও জয়েন হয়ে যাবো। উফ, মনটাই খারাপ হয়ে গেল গা, মানে কেমন নিষ্ঠুর আপনি নুসাইব, আপনার আমি কত সহজ সরল সফট মনে করছিলাম কিন্তু আপনি মশাগুলারে কেমনে কেমনে যাবগা চেক যেটা হয়ে গেছে কেন কেউ রে কয়েন না। ওকে, সো আমগুলোকে আরো যারা আছে হোয়াটসঅ্যাপে আছে আমগুলোকে কেটান। সিফাত ভাই, দেখি তো আপনার স্মৃতিশক্তি কেমন, স্মৃতি স্মৃতির মতো আছে, শক্তি শক্তির মতো, ওগুলোকে আমি বেশি কথা কই না। আমি কিন্তু আপনাকে একটা সুন্দর নাম দিয়েছিলাম সিফুটা, এখন বলুন তো মাহমুদুল হাসানের দেয়া সেই নামটা আপনার মনে আছে কিনা, নাকি এত শ্রোতার ভিড়ে আমাকে আর আমার দেয়া নামটাও ভুলে গেছেন। সবচেয়ে বড় কথা হলো কি, আমি যদি হুদা নামকে মনে রাখবার যাই বন্ধু, তাহলে আপনার কথা মনে থাকবো না। তো আমার কাছে মনে হয় আপনাকে দেওয়া নামের চেয়ে আপনাকে মনে রাখাটা আমার লেগে জরুরি, এর লেগে আমি মনে রাখি না। আর ইনস্ট্যান্ট এই মুহূর্তে আসলে কে আমার কি নাম দিচ্ছে বা আমার বন্ধুরা ভালোবাসে আদর করে কি নাম দিচ্ছে, এটা আমার ইনস্ট্যান্ট মাথার ভিতরে তো নাইবো না। যদি এবার যে আমি পরবর্তী যেটা কমো, ওই যে যেই কথাটা কইবার চাইতে ছিলাম ওইটা আমি অলরেডি ভুলে গেছি, আপনার এই কথা কইতে যায়। খুব সেন্সিটিভ ব্রেইন আমার, ঠিক আছে, আমি যখন এক সাবজেক্ট পড়তাম আর এক সাবজেক্ট আমি ভুলে যেতাম, তো আমি আসলে খুব বেশি প্রেশার নেই না। আসিফাত ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বন্ধু বন্ধু নাম লিখেন নাই তো? আচ্ছা, এই জায়গায় লিখছিল গিয়া মেসেজ না করলে তো বলবেন ভুলে গেছি, তা তো কম হইতে কমুন, আমি না কেমনে বুঝবো আপনি আছেন লোকে, এটা বুঝতে হইব না। আমি জুয়েল কি লিখছে, বাহ সুন্দর দুইটা ছবি পাঠাইছে, কারেন্টের খাম্বা আছে, তার আছে এই জায়গার মধ্যে, আমগো আছে খালি, আচ্ছা ওকে, এই জায়গার মধ্যে আর সুন্দর সুন্দর। এটা কি আপনার কর্মক্ষেত্র, মানে এটা কি মানে আপনি ওই জায়গায় কাজ করেন না আপনার বাড়ির থেকে ভিউ বা অফিস থেকে এটা ভিউ কোনটা? আচ্ছা, এই জায়গায় লিখছে আমি ভালো আছি কিউট ভাইয়া, তুমি আসার পর আরো বেশি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ, আমার মেসেজ পড়ার জন্য আরো বেশি ভালো আছি, তাহলে চিন্তা করো আমি কতটা ভালো আছি। ইসানা, ও মাই গড, আপনি দেখি, ও মা উড়তেছেন দিয়ে আকাশ, ওই যে কাবুয়ার লোকে, শুক্রিয়া ইসানা। আচ্ছা, আমগুলোকে আরো আছে লোকিয়া রিদি রংপুর থেকে, অনেকদিন পর তোমাকে শুনছি, এতদিন পর পর শুনলে বন্ধু বেশি কথা কইতে মন চায় না, ঠিক আছে, কারণ আপনি মনে রাখেন না এতদিন আমারে, আমি কেমনে মনে রাখবো। কি লিখছে জায়গায়, ঢাকা FM শুনি কারণ আমার মনে শান্তি পাই, প্রিয় আর যে আমি রংপুর থেকে শান্ত দাস নাইম, আপনাকে সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আগে সালাম লড়েছি, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, অনেক অনেক শুক্রিয়া আপনাদের, আপনি আমগুলোকে জয়েন করছেন, আর রিদির কথা আমার মনে আছে, কিন্তু রিদি হারায় গেছে কি এই জিনিসটা, রিদি কে লেগে আমার যে কোনো বন্ধু হারায় গেলে এটা আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না, আমার বন্ধুরা আরও থাকতে পারতো, আর এটা মানে দুই তিন ঘন্টা আড্ডা দেওয়া মানে কোনো একটা স্পেসিফিক দিন, এটা এমন কোনো কঠিন কোনো কাজ না। আচ্ছা তুলি আছে আমলে কালীগঞ্জ থেকে, হাই হ্যালো তুলি, ওকে এই জায়গায় লিখছে লোকে, জানেন ভাইয়া আমাকে কেউ যদি প্রেমের কথা বলে আমি আগে বলি তুমি পড়ালেখা করে কি হবে, আমি আশা করি সেনাবাহিনী, ওরা বলে অন্য কিছু, এই জন্য প্রেম করি না, প্রেম করব কি, বয়স মাত্র 13 বছর, সিমরা জাহান সাইলা। এরপর থেকে প্রেমের কথা কেউ কইতে এলে একদম মামলা করে দিবেন, ওই যে যে বাল্য বিবাহ বাল্য প্রেমের মামলা। আপনি খুব ভালো কাজ করতেছেন, আপনি যে আপনি আপনি নিজে বুঝতেছেন যে আপনার বয়স এখন ওই লেভেলে যায় নাই, এবং আপনার বয়স 13 বছর হইলেও আপনার চিন্তা ভাবনা কিন্তু মাসাল্লাহ যথেষ্ট ম্যাচিওর, এবং এই ম্যাচিওর ভাবনাটা সবসময় থাকুক আমরা দোয়া করি। ইরিন আছে আমগুলোকে, ইরিন কি লিখছে, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছে, আপনার দুজনে মিলে গানটা প্লে লিস্টে পাওয়া যাবে, এখন তো আছে কিনা আমি জানি না বন্ধু, মাগার এমনি ঢাকা এফএম এর প্লে লিস্টে তো পাওয়ার কথা আপনার। আপনার অনেক অনেক শুকরিয়া ইরিন, আপনি শুনছেন। রংপুর থেকে আছে সুমাইয়া, তোমার কাছে এসে বুঝেছি আমি শেষে, আমার এ ভুবন তুমি সে কি বোঝো না, আহা সারাটি জীবন ধরে এভাবে মনের ঘরে রেখে দিব তোমায়, ভুলে যাব না, ওহো হো করা ভাইয়া, বিশ্বাস করো ঢাকা এফএম এর সব ভালো সুন্দর গানগুলো আমি তোমাকে ডেডিকেট করে শুনি, এটা তো আমার লাগে অনেক বড় পাওয়া বন্ধু। এরামগো বন্ধু বন্ধুর বন্ধু হচ্ছে গিয়ে সুমাইয়া, সুমাইয়া অনেক অনেক শুক্রিয়া যে আপনার দিবের এই ভালোবাসা বা আপনার পছন্দের এই জায়গাগুলো আমার ডেডিকেট করা, আমি খুবই খুশি হইলাম। আর না যেই পরবর্তী যেই গান, এই গান আপনার ডেডিকেট করতে গেলে কেবল আমি এত সুন্দর গান করলাম আর আপনি কাহিনী খাতাম করে দিলেন, যাই হোক মাগার আমি এটা ছাড়তেছি যাতে সবাই একটু নাচানাচি করবার পারে, যে গানটা ঘুরতেছি এটা লোকের বিশাল মিশ্রা অ্যান্ড নোরা সিস্টারের খাতাম কাহানি, মুভিটার নাম ছিল লোকের কারিব কারিব সিঙ্গেল, এবং অসাধারণ একটা মুভি, যে জায়গার ভিতরে আছিল প্রয়াত ইরফান খান এবং নায়িকাটার নাম তো ভুলে গেলাম গা, আচ্ছা নায়িকাটার নাম আমি ভুলে গেছি গা, নায়িকাটার নাম মনে আছে, আরে মনই তো আমার লোকে নেকা ধর পাল্লাবি বা এরকম কোন একটা নাম আছে, আমি ভুলে, নায়িকা আমার খুবই পছন্দের আছে, দেন এই আমার পছন্দের নায়িকার নাম ভুলে গেছে কোন, আর আপনার কোন আপনাকে এসএমএস এর ভিতরে দেন নাম মনে থাকবে আমার। এনিওয়ে গানটা শুনতে থাকেন, খাতাম কাহিনী ফিরতেছি পরবর্তী ঘন্টায়, কাহিনী এখনো খাতাম হয়নি, কাহিনী খাতাম হইব গিয়া 5টায়, ঠিক আছে, তো থাকে নামগুলো গিয়ে ঢাকা এফএম 90.4 এ।

0: ショックルボックル。
1: নয়া ঘন্টায় আরো একবার স্বাগত জানাতেছি আপনার বন্ধু সিফাত। আর আজকে আপনি আমার যে পোস্টটা আছে, পোস্টের মধ্যে দেখবেন একটা সিনেমার একটা ব্যাপার আছে এর মধ্যে। এবং আজকে আমগো সবার প্রিয় নায়ক সালমান স্যার আমরা হারাইছি। 30 বছর পার হয়ে গেছে বাবারে বাবা, একটা লং টাইম। মনে হয় যে সেদিনও দেখছি, অবশ্যই এখনো সিনেমার জন্য আমার চোখের সামনে আমার সুযোগে আমি দেখি, কারণ ওনার যে অ্যাক্টিং স্কিল এবং উনার সিনেমার যে গান এবং উনি যেভাবে আসলে ফুটায় তুলতো অসাধারণ। এবং সালমান সাস আপনার একটা জুটি আছিল, সেরকম জুটি, এটা লেগে আসলে সবাই ওয়েট করত। এবং আমরা যখন আসলে টেলিভিশনে দেখতাম মুভিটা, যখন অনেকদিন পরে হল থেকে নাই মজার পর্যন্ত টেলিভিশনে দেখতাম, ওরে বাবারে বাবা, মনে করেন 3 ঘন্টার সিনেমা 7 ঘন্টা লাগায় দেখতাম, কি যে একটা অবস্থা ছিল, বাপরে বাপ। মানে এই যে শুরু হইলো সিনেমা, মনে করেন ওই যে খবরের পরে দেখা গেছে শুরু হইলো দুপুরবেলা, এই সিনেমা গিয়া শেষ হইতো রাইতের, মনে করেন যে রাইতের যে সংবাদ হইতো ওই সংবাদের কিছুক্ষণ আগে, মাঝে মাঝে ওইটাও থেকে যেত পরের দিন বাকিটা হইতো। অ্যান্ড এটার ভিতরে সমস্যাটা কি হইতো, ব্রেকের আগে যেই মানে সিনেমার অংশটুকু আমরা দেখছি ওইটা ব্রেকের পরে ভুলে যেতাম। এবং মজার ব্যাপার হইলো গিয়া যে পুরো সিনেমার পরে অ্যাটলিস্ট সিনেমার স্টোরি মনে থাকুক আর না থাকুক, অ্যাডগুলো আমগো মনে থাকতো, কারণ এত ব্যস্ত ওটা মাথার ভিতরে সেট হয়ে যেত। যাই হোক, আপনার এরকম কোন স্মৃতি থাকলে আলবত আপনি জানাবেন। ও আরেকটা ছিল, ওটা লোক যে ঘরের ভিতরে যে খালি বিটিপি আছিল আর কি, যখন তো এন্টিনা ঘুরাতে যেত, মানে ওই জায়গার ভিতরে 3 জন মানুষ থাকতে পারে, একটা টিম ওয়ার্ক ছিল আর কি ওটার ভিতরে, যে চালের উপরে উঠবো উইটা এন্টিনা ঘুরাইব, খুব সূক্ষ্ম বিজ্ঞানীরা উঠতো আর কি উপরে, এটা আমরা মাহাল্লার বিজ্ঞানী কইতাম একরে উপরে উঠে, আমার একদম পুরো মিলি সেন্টিমিটার ঘুরাইলো একটু, আমি একটু ক্লিয়ার হয়েছে নিচের থেকে, আবার যে থাকতো এর ভয় যাবার হইতো আমাকে তান্নার মতো চিল্লায় ওইছে ওইছে না অনেকা ওইছে এখন ওইছে দৌড় ছাতা কি লয়ে শুরু করছো অনে দিহি আয় হ্যাঁ ছবির সিন তো গেল গা দে আর একটু ঘুরা ল হ্যাঁ গেছে কইরা হ্যাঁ ওইছে দেখছস নামছে নামার পর আবার গেছে আবার উঠ হ্যাঁ রে দৌড় বেটা। তো এরকম যেটা হইতো ওইটা লোক আছে উপরে যে ঘুরাইতো আর কি, আর যদি কোনো কারণবশত আসলে মানে কোন এরকম করতে হইতো তো সময় যেত অনেক মিস করে ফেলাইতো, হ্যাঁ রে বুঝানোর লেগে আবার আরেকজনের রাখা হইতো যে ছবির কাহিনী এরকম ছিল আর কি, একটা পরের বার আবার আরেকজনের উপরে দায়িত্ব পড়তো। ঠিক একই ঘটনা করতে হইলো আমরা বাংলাদেশের জন্য যে বাইরের সিনেমা বা সিরিজগুলো হইতো, যেমন ধরেন সিনবাদ, তারপরে দি ফল গাই, রেভেন, এই টাইপের যে ইগুলো হইতো সিরিজগুলো হইতো ধারাবাহিকভাবে, এগুলোর সময় সব একই হইতো। কারণ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যখন ঠিক একেবারে মনে করেন আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এপিসোড, ওই দিন কারেন্ট থাকতো না, কি একটা ছিল আল্লাহ। যাই হোক, ওইটার মধ্যে একটা শান্তি আছে, একটা মজা আছে, কারণ কারেন্ট যাওয়া মানে লোকের সপ্তাহ মিললে পড়া লাগা তুই বাইরে যাওয়া, কানামাছি খেলা, এইটা খেলা, চোখ পলান্তিস খেলা, কত কিছু যা ছিল, বাপরে বাপ। রাইসা ইসলাম রিধি ভাইয়া, সবাই তোমাকে নাম দিতেছে তাই আমি একটা দিলাম, কাচ্চি বিরিয়ানির সাথে বোরহানি, কেমন হচ্ছে নামটা? আমার নাম কেউ চেঞ্জ করবেন না, আমি কয়ে দিলাম। আমার কাছে কে লেগে জানি মনে হইতেছে ইদানিং, মানে এর লেগে আমি কই না আসলে কোনো কথা দেন, আমার কাছে এমন মনে হইতেছে কি আসলে শোটা আসলে বেসিক্যালি এন্টারটেইন করানোর লেগে না, শোয়ের ভিতরে আমি অ্যাকচুয়ালি আইছিল কি আমার কোনো নাম ঠিকানা নাই, সবটা আমার নাম খুঁজে বাই করতে হচ্ছে আর কি, দরকার নাই ভাই, আমার একটা নাম আছে মিনহাজ সিফাত, এটা দিয়ে আপনি মিনহাজ কয়ে একবার পারেন অথবা সিফাত কয়ে একবার পারেন, এর বাইরে কোনো নামের দরকার নেই, কাই এমনি আমি আমার নাম নিয়ে অনেক খুশি আছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম, ঠিক আছে? তো এখন আপনার ব্রেন মনে করেন কাজ করে না, আপনি আলাদা আলাদাভাবে বুঝানোর লেগে আপনি আপনার নাম নামের লগে লোকেশন দিলে, আমার নাম পরিবর্তন করে হ্যাঁ হ্যাঁ বুঝায় কনকি মুন্ডা লাগে, এ কি অবস্থা। হ্যাঁ যাই হোক রিদি, নতুন নাম লাগবো না, আপনি এমনি রেখেন ওই যে সিফাতি কোয়েন অথবা মিনহাজ কোয়েন, যেটাই হোক, এই জায়গায় ছিল আজহারুল ইসলাম ফ্লেভার, এটা আমি সব বন্ধুগুলো লিখে করছি, হুদা রিদির লিখে করি, রিদি আবার আপনি দিলে চোট পায়েন না। আজহারুল ইসলাম ফ্লেভার লিখছে, চক্কর বক্কর বাতচিতে স্বাগতম ঢাকা এফএম 90.4, এটা তো আমার কথা, আপনার কি কথা, এটা কন প্রত্যেকবার একই কথা কন আপনি, হ্যাঁ ভূত এসে বলে গেল, কি বলে গেল, কেমন আছো, ও মা গো কেমন আছো, এমনি কইছে ওকে আমগো, এই যে রিদি, রিদি লোকা আমগো ঢাকা খিলগা থেকে, রিদি আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু যে আপনি জয়েন করছেন এই দুপুরবেলা, লাঞ্চ করছেন আপনি, তবে ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তবে আপনার যদি মনে হয় যে না এই মিনহাজ অথবা সিফাতের লগে একটু ছোটখাটো করে সিফু ভাই, তারপরে সিফু ভাই কয় অনেকেই কয় আর কি, এটা আপনি রাখবার পারেন, কোনো সমস্যা নেই। আর যদি নিজের নামটা মনে রাখে পারছেন তাহলে নিয়মিত আমরা লিখতে হইব, এবং এই যে কত সুন্দর করে আপনি লিখছেন খিলগা থেকে, আমরা লিখলে আমি বুঝবো আমগো খিলগায়ের রিদি, আমগো দিলের বন্ধু, ঠিক আছে? আব্দুল্লাহ লাবিব আছে আমগুলোকে, আমি জান্নাত, আচ্ছা ওই অ্যাকাউন্ট থেকে লিখছে জান্নাত, ময়মনসিংহ থেকে, ওকে ময়মনসিংহের জান্নাত স্বাগত জানাতে আসি বন্ধু। সায়েম খান আছে, সাদা সাদা কালা কালা, একটার পর আরেকটা ঝামেলা, ওহো হয়ে যাবো আমি পাগলা যে কোনো কালে, ওহ করা তো তালিব, ও অহনা ইসলাম, শুভ দুপুর ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনারে ইদানিং মানে খুব রেগুলার পাওয়া যায় না। এমডি ফায়াদ হোসেন আছে রামগোলকে, কেমন আছো? আমি রংপুর থেকে শুনছি, আজ আমার মনটা খারাপ। কেলা কি হচ্ছে বন্ধু ফায়াদ, কি হচ্ছে আপনার কন্তট্টু? আপনারও মন খারাপ, আর ওদিকে আমাকে জানি কোন বন্ধুগুলো মন খারাপ। হ্যাঁ, আপনাকে কোনো ঝামেলা হয়েছে? আপনারা কি পরিচিত? মেহরিন খান দিয়া সিলেট থেকে আছে, অনেকদিন পর আবারও আসলাম, স্বাগত জানাইতেছি দিয়া আপনাদের। আর এদিকে আমার লগে এস এম এস এর মাধ্যমে যে বন্ধুরা আছে, কিছু এস এম এস আমরা আলবত পূর্বাঙ্গ সিনহা আছে রংপুর থেকে, আরও আছে কি ভাই, বারবার কথাগুলো আটকে আটকে আসতেছে। আর ভাই ইনস্টাতে আমার প্রেম হয়েছে, বাস্তবে হয়েছে, আমি রংপুর থেকে তাসিন। ইনস্টাতে প্রেম হইলে আবার বাস্তব হয় কেমন? এটা ভার্চুয়ালি প্রেম হচ্ছে আপনার, আপনি বাস্তবিকভাবে প্রয়োগ করার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, বাইরে দিয়ে কালো আন ধরে গেছে গা রিদম, আয় রিদম কই কেলে গাড়ি কালো গেছে দিহি, ওই কড়া জড়াইতেছে তো। হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন যারা এই মুহূর্তে শুনতেছেন আমার ঢাকা এফএম 90.4 এ। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি, এবং আপনি নিজে নিজে চিন্তা করতেছে বেটা, তুমি লগে অনিয়ারে, আমরা তো বাইরে, আমরা তো বেশি দেখবো। ঠিক আছে, আপনি দেখতেছেন, কিন্তু আমার মাইকের ভিতরে কিছু একটা কইতে হইব তো। বাইরে ভাই অনেক বৃষ্টি, কালো হয়ে গেছে আকাশ, গাছ উস লড়তাছে, ঠিক আছে, বৃষ্টি উষ্টি হয়তো কোনো জায়গায় পড়তাছে তো। আরে মিল্লা গেল, কবি তালি বাজা। আচ্ছা তালি থো, এটা একটা মানে সচেতনতামূলক ই দিতেছি আমি, আল্লাহ কই আলাইছি সচেতনতামূলক। ইয়াস, ওকে, সো বন্ধুরা একটু সাবধানে থাকবেন, যখন অনেক বেশি পরিমাণ ঝড় তুফান শুরু হয় তখন অনেকে কয়ে যে লাল্লা লাল্লা কয়ে লোড দেন, এটা করবেন না। কারণ ঝড়ের ভিতরে আপনি মনে করেন যে বাতাসই তো, কী এই বাতাসের ভিতরে অনেক জায়গায় মনে করেন ঢিলা ঢুলা টিন টুন থাকলে এগুলি উড়ে পড়ার পরে, আমার নিজের চোখে দেয় এরকম অনেক অ্যাক্সিডেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার বন্ধুর কাছে রিকোয়েস্ট করতেছি যে জনের ধরনের ঝড় বা এই ধরনের বাতাস ছাড়বো, আপনারা নিরাপদ স্থানে জায়গায় মানে আশ্রয় নেবেন। ধরেন এটা আপনার ঘর হইবার পারে, আপনার ধরেন যে আশেপাশে কোনো আর কি দালান আছে, অথবা দেখা গেছে যে একটা যেটা সেফ জায়গাটা, যে জায়গাটা সেফ ওই জায়গাটার মধ্যে গিয়ে আপনি খারাইবেন। বেশি পাকনামি করে আর কি ওই জায়গার মধ্যে যাইয়া ওই বেশি লাফালাফি করতে যাবেন না। কোন জায়গাতে কি আয়া পড়বো, আপনি যদি মনে করেন যে ওমা আমি তো পড়ি, আমাকে তো উড়িয়ে নিয়ে যাবেন, না আপনাকে উড়ায় নেওয়া যাবে না, অন্য জায়গাতে উড়াইন না, আপনার উপরে ভালো লাগবে। সাবধান, খালি পড়ি করলে হইব না, নিজের ওজনের দিকেও খেয়াল রাখতে হইব। যেই টিন, টিনের ওজনের তো নিশ্চয়ই আপনার ওজন কম না, এই বেশি না, হ্যাঁ ঠিক আছে বেশি না, তাহলে ওই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন, ঠিক আছে। তো এখন ঘরে যান, ঘরে যেয়ে চুপচাপ বইয়া কানের ভিতরে এয়ারফোন দিয়ে আমার শুনতে থাকেন ঢাকা এফএম 90.4 শুনতে থাকেন। জান্নাতুল হীরা আমগো লগে জয়েন করছে, স্বাগত জানাতেছি জান্নাতুল হীরা আমগো আছে লগে, আছে লগে হাতিবান্ধা থেকে আফিফ। আচ্ছা, হাতিবান্ধা থেকে রানী আয় পড়ছে মোহাম্মদপুরে, আর আফিফ গেছে হাতিবান্ধা। তাহলে আফিফ কি মোহাম্মদপুরে আছিলেন আগে? যদি না থাকেন তাহলে আপনি গেলেন কে লেখা? রানী গেছে দেখা, ও আচ্ছা সরি, একই জায়গার ভিতরে তো অনেক মানুষ থাকতে পারে, সরি আমি আসলে একটু বেশি মাঝে মাঝে একটু কি কয় এটা ওই ফেলুদা টাইপের হয়ে যায় আর কি। আচ্ছা ভাইয়া কেমন আছেন? ভাই আমি রংপুর থেকে মুন শুনছি আপনাকে। মুন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, স্বাগত জানাতেছি আপনাদের। এক বন্ধু লিখছে তুমি বিয়ে করেছো কবে? হ্যাঁ, উদীয়মান চাঁদ, এটার মানে কি? আমার ক্রাশ এটা আমাকে ইন্ডিকেট করেছে, উদীয়মান চাঁদ মানে হলো যে চাঁদ এখন উঠেই নেকা, মানে এক সেন্সে চিন্তা করতে গেলে আপনারটা, আপনারা হয়তো বা শিশুকে এসে সম্বোধন করছে, মানে ডগডগ লাগিতেছে ভাঙিতেছে আর কি, অথবা এরকম করতেছে যে মানে সূর্যের আলো অনেক বেশি, হ্যাঁ লাইফে অলরেডি একটা সূর্য আছে, উদীয়মান চাঁদ মানে এটা আর কোনো আলো নাই, এটা উঠতাছে কোনো রকম আর কি, উঠতে উঠতে মানে ঘুমায় যাবো গা, তারপর আবার সূর্য উঠবে, মানে আপনার ভ্যালু নাই আর কি, এটাই বুঝাইছে আর কি। তাই না, আমি এমনি পুংটামি করছি, উদীয়মান চাঁদ মানে ওইটা ঠিকই আছে যে আর কি এই চারটা উঠতেছে, বা এটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয় নেই, উঠন্ত অবস্থায় আছে আর কি, ঠিক আছে ওইটা বুঝেছি। কিন্তু কেলিকা কয় আপনার এটা আমি বুঝলাম না, মানুষ কয় যে তুমি আমার চাঁদ, তুমি আমার পূর্ণিমা, আর আপনারা কইতেছে উদীয়মান, মানে কি হ্যাঁ চাঁদ আছে অলরেডি একটা। ইউসুফ সিকদার বৃষ্টিতে গানগুলো খুব মজা নিচ্ছি, থ্যাংকস আমার সব কি থাইয়া তিয়া ভাইয়া ময়না ভাইয়া সোনা ভাইয়া। ও আচ্ছা, ওগুলো আদরের ডাকা ছিল, আদরের ডাক আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন উল্টা পুল্টা হয়ে যাবে, কিচ্ছু বোঝা যায় না এগুলো, মনে হচ্ছে কি কোনো একটা কিছু মুখে আটকে গেছে গা, কিন্তু ওইটা আদরের ডাক, ওইটা আমাকে ভালো লাগে। আচ্ছা যাই হোক, সায়াদ আছে আমগুলোকে, ভাইয়া আমি আপনাকে আপনাদের সবার এবং আপনার একজন বন্ধু বানানো যাবে, আপনার একজন বন্ধু বানানো, আপনি তো অলরেডি বন্ধু হয়ে গেছেন সায়াদ। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমি 2023 সাল থেকে ঢাকা এফএম এর একজন নিয়মিত শ্রোতা, আর ভাই আমি খাম্বার নিচে খারায় কইতেছি, আপনি কই আছেন? আমি অনিয়ারের ভিতরে হট সিটের মধ্যে বয়ে রেছি গা, গ্লাসে আবৃত আমাদের রুম, আপনি খাম্বার নিচেতে সরেন যে বাতাস চাড়ছে, তার তোরায় উপরে পড়লে কিন্তু উপরে এরকম করতে থাকবেন, সো কেয়ারফুল ম্যান। ওমা কথা দিয়ে থামাই দিয়ে কোন না, আমি যামু না একটু গানে যাবো না, সিবলু আলিয়া অ্যান্ড ইমন চৌধুরীর মিউজিক কম্পোজিশনে, ইমন চৌধুরীর মিউজিক কম্পোজিশনে গানটা ভিতরে ভয়েস দিয়ে চলে গেছে সিবলু অ্যান্ড হচ্ছে মানে আলিয়া সিবলি আমি ওই যে সাদা সাদা কালা কালা গান, উনার অ্যাক্টিং এবং সিঙ্গিং আমার দুইটাই অনেক বেশি পরিমাণ পছন্দ এবং খুব একটা ইনোসেন্ট ব্যাপার আছে উনার, মজা লাগে উনার অ্যাক্টিংগুলো আমার। এনিওয়ে আমরা গানটাতে যেতে শিখা, গানটার নাম হলো কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না,

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

কৃষ্ণ অ্যালবাম থেকে কায়ার গান শুনতেছিলাম, একটা ফোক গান, পরবর্তীতে এই হাবিব ওয়াহিদ। কিন্তু এই কৃষ্ণ অ্যালবাম দিয়ে কিন্তু বাংলাদেশের পুরা যে মিউজিক বা সাউন্ড সিস্টেম বা সাউন্ড কি কয় এটাতে সাউন্ড স্টাইলটাই পুরো চেঞ্জ করে দিয়েছিল। তো হাবিব ওয়াহিদ আমি সবার প্রিয় কম্পোজার, মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, উনি কিন্তু উনার মাধ্যমে কিন্তু আমরা কায়ারে পাই, মানে সিঙ্গারটার নাম হচ্ছে ঐতিহাসিক কায়া, এবং অসাধারণ কিছু গান আমরা ওই অ্যালবামটার মধ্যে, আমি এমন কোনো জায়গায় পাইনি যে জায়গাটার ভিতরে এই গানগুলো বাজে নেই। এই কৃষ্ণ অ্যালবাম মানে বিয়া সাদি বা যেটাই হোক ওই জায়গার প্রথম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ এরকম আর কি সাউন্ড দিয়ে শুরু হইতো আর কি, তো অসাধারণ। তারপর আমরা আসলে তাও কাছ থেকে এবং অঙ্গ বাংলাদেশে আরও যারা যারা মিউজিক কম্পোজার ডিরেক্টর আছে সিঙ্গার আছে অনেক সুন্দর সুন্দর গান আমরা পাইছি, এবং অঙ্গ বাংলাদেশি মিউজিক নিঃসন্দেহে অনেক রিচ। আর এইটারে আসলে আমগো নিজে গো বেশি বেশি করে শেয়ার করে আরও ছড়াই তুইব, ঠিক আছে? আমরা অনেক সময় অনেক ফানি কন্টেন্ট বা অনেক দেখা গেছে ক্রিপি টাইপের কন্টেন্ট আমরা শেয়ার করি, হয়তো মজা করে করি, কিন্তু সাথে সাথে আমাকে ভালো জিনিসটাও শেয়ার করা উচিত। সবসময় কৃপিগুলো করতে থাকলে ভালো যারা কাজ করতেছে এরা কিন্তু উৎসাহ হারায় ফেলায়। তো আপনি আপনার পছন্দের একটা শিল্পীর গানই দেখা গেছে পরবর্তীতে পাবেন না, দেখবেন হ্যাঁ অন্য জায়গায় গেছে, কারণ এই জায়গার মধ্যে তো হ্যাঁ এরকম কোনো রেসপন্স পাইতেছে না। তো ব্যাপার আছে এই জায়গার মধ্যে, এটা আমগো দায়িত্ব যে আমগো বাংলাদেশের কোনো কিছু কোনো সুন্দর জিনিস কোনো ভালো জিনিস ওটাতে বেশি বেশি করে শেয়ার করে পুরা বিশ্বের কাছে এটাতে পরিচিত করা। আচ্ছা হাদি আছে আমগুলোকে, হ্যালো সিফাত ভাই, আমি হাদি রংপুর থেকে বলছি, কিমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, আমি এফএম শুনি আজকে ফার্স্ট মেসেজ দিলাম। ওকে বন্ধু, শান্ত রায় প্রো, ও ম্যান কত করে আপনি আপনার, ও সরি আমি যে ফেসবুকে গুলোর ভিতরে অ্যাড দিই তো যে প্রো কিনতে সাবস্ক্রাইব করতে উমুক করুন তুমুক করুন এলে আমার মনে পড়লো। এদিকে আমগো লগে আছে লোক আমগো হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা অনেক বন্ধু আছে আমাকে লগে, ফাইসাল আছে আমার লগে মালয়েশিয়া থেকে, ও আচ্ছা না এখানে আরেকজন বন্ধু আছে, তো আমার অ্যাডমিশনের জন্য তোমাকে শুনতে পাইনি, আমার প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছি, আমার জন্য দোয়া করি। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, আমগো বন্ধু রিদি রিদি অনেক অনেক দোয়া আপনার লেগা। আচ্ছা আপনি কি ওই বন্ধুটা ওই যে মেডিকেলে চান্স পাওয়ার কথা পরে আমাকে মিষ্টি খাওয়ানোর কথা পরে আর আইলেনি না খবর না এটা নিয়ে আপনি না মনে যাক জানায়নি। ওকে ফাইসাল আছে মালয়েশিয়া থেকে আমগো বন্ধু, ইন্টারন্যাশনাল বন্ধু, সময়ের অভাবে সব সময় শোনা হয় না, ঠিক আছে বন্ধু ফাইসাল? আমি জানি আসলে আপনারা যারা মানে বাইরে কাজ করতে যান এগুলো লাইফটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। আমরা অনেক সময় কই যে ওরে বাবারে বাইরে থাকে তো আয় হায় উমুক জায়গায় থাকে তুমুক জায়গায় থাকে ফাটাফাটি অবস্থা, না ভাই ফাটাফাটি অবস্থা না, আবার ইনকামও আমরা চিন্তা করে ফেলে পাঁচ লাখ টাকা কামাই, হচ্ছে পাঁচ লাখ কামাইলে হ্যাঁ তো আবার ওই জায়গায় খরচও আছে চার লাখ, এটাও তো বুঝতে হবে আপনার, হ্যাঁ খালি ইনকামটা দেয়। এনিওয়ে ফয়সাল এবং আমার যে যে বন্ধুরা জুয়েল আছে যে যে বন্ধুরা বাইরে আছেন আপনাদের লেগে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা যে আপনারা দেশের লেগে নিজের পরিবারের লেগে এত এত কষ্ট করেন দূরে, ঠিক আছে? আলবত জন দেশে এবেন আমগুলোকে দেখা করবেন যদি সময় পান। এই জায়গায় আছে লোক আমগো বন্ধু কি লিখছে, ঢাকা এফএম শুনি কারণ আমার মনে শান্তি পাই। আচ্ছা এই লোক আমার শান্ত দাস নাইম লিখছে, আরও লিখছে লোক আচ্ছা সালাম তো জানাইছিলেনি, পরে আবার কইছে চোরাবালি গানটা শুনতে চাই, কি লেগে শুনতে চান যে জায়গায় না করে দিচ্ছি ছাড়বো না। আরে আমগো চাচাতো বোন জয়েন করছে বহুদিন পরে আবার, আচ্ছা বাকি সব বন্ধুরা কি মনে হচ্ছে সবাই তো ভুলে গেছো চাচাতো বোনকে তাই না? না সব তো ভুলে নেয় পরে আমি বাধ্য করছি একবার ভুলোর লেগে যে হ্যাঁ প্রতিদিন মনে রাখার কিছু নেই কারণ হ্যাঁ দুই তিন সপ্তাহ পর পর আমগো এক সপ্তাহের ভিতরে একটা রবিবার হয় হ্যাঁ এক মাসের ভিতরে একটা রবিবার হয় তো ওই ক্ষেত্রে চাচাতো বোন আর কি ওই প্রেশারটা আর কি নেই নেই আপনারা আমরা ইরেগুলার স্টুডেন্ট হিসেবে আসলে কাউন্ট করি আর যারা রেগুলার এরা তো রেগুলারই। আচ্ছা হাই ভাইয়া কেমন আছেন, আমার আপনার কথাগুলো খুব ভালো লাগে, শুকরিয়া বন্ধু। আমগো বন্ধু জাহরা, ও মেরি জাহরা যাবি তুঝে মালুম নেহি, সুন্দর নাম জাহরা। আচ্ছা আমগো জাহাঙ্গীর কিডনি হাসপাতালে গেছেন, কে কী আপনার ভালো? ও আচ্ছা আমি ভালো আছি, কাল আমার অপারেশন, তাহলে কেমনে ভালো আছেন আপনি? অপারেশন হইলে না ভালো থাকবেন এ কি জুয়েল, জুয়েল না জাহাঙ্গীর বন্ধু আপনার, আমগো নারায়ণগঞ্জের জাহাঙ্গীর বন্ধু আপনার লেগে দিলের থেকে অনেক অনেক দোয়া, এবং আমি সব বন্ধু করে কইতেছি যে আমি বন্ধুর লেগে দোয়া করতে, আমি একটু পুংটামি করতেছিলাম জাহাঙ্গীর আপনার যেই সমস্যায় থাকুক না কে লেগে আপনার একটা সমাধান হোক এবং খুবই দ্রুত আপনি আমগো মাঝে আবার ফিরায়েন হাসি খুশিভাবে। সিফাত ভাই আপনাকে আমি আদর করে সিফুটা নামটা দিয়েছি, সুন্দর নাম, এখন তো দেখছি আমাকে দেখে সবাই আপনাকে নতুন নামে হুদা, আপনি সিফুটা তো অনেক পরে দিয়েছেন, তার আগের থেকে আমার নাম চেঞ্জ হয়ে দিতে বাইর যায় জন্য আমার নামে কেউ ডাক দেয় আমি আমি কে কারে খুঁজেন কনালা কিমনটা লাগে, আকিকার দেওয়ার নাম বাপ মায়ের নাম চেঞ্জ হয়ে যেতেছে এই জায়গায় SMS পড়তে যায়। আচ্ছা এই জায়গায় লিখছে তবে আমার দেওয়া সিফুটার নামটা আমার তারপর কি আমার কাছে সবচেয়ে আপন, তাই সিফাত ভাই হন কিংবা আর্য সিফাত আমি আপনাকে সিফুটা বলেই ডাকবো, নাম মাহমুদুল হাসান। ওকে নো প্রবলেম মাহমুদুল হাসান, এটা তো মিল আছে আমার নামের অরিজিনালিটির তো আছে। আচ্ছা আছে লোক আমার জন্য দোয়া করিও, বাট তখন চান্স হয়নি। ও আচ্ছা আপনি ওই বন্ধু
ছি বন্ধু ছি ছি বন্ধু ছি ছি ছি ছি ছি আপনি আমগো আমি ওই দিন থেকে জিব্বা বাই করে বই রয়েছি যে মিষ্টি আইব, অথচ আপনি মিষ্টি না কি না আমগুলো তো কথা কইলেনি না, উল্টা আরেক জায়গায় ভর্তি হয়ে গেলেন কেমন আবার আইছেন। না না বন্ধু এটা হয় নি, এমনি হয় এমনি জিন্দগি চলে চলে না বন্ধু। যাই হোক উফ শিবু ভাইয়া জানো আমাদের বাসায় না অনেক মাছে আর টিকটিকির উপদ্রব হয়েছে, খুব যন্ত্রণা আছে, কি করা যায় বলো তো ইসানা। এই নিজু আপনি ওই জায়গায় কি করেন? এই সরি আরে এই মশা মাছে আপনি ওই জায়গায় কি করেন? যত সব আচ্ছা এগুলোর জন্য কি একটা টোটকা আছে আর কি বুঝছেন, আপনি হয়তো অনেক মিষ্টি এই কারণে হয়তো বা মাছি টাছে, অবশ্য মাছি হুদা মিষ্টিতেই বয় না। যাই হোক ভাইয়া মিমিকে বলেন আমার পক্ষ থেকে সালাম, মিমি সালাম। আচ্ছা আমি শেষ ফেফুদা, এটা পুরা চেঞ্জ হয়ে গেছে। ওকে শুক্রিয়া আমার সব বন্ধু করে। আচ্ছা এস এম এস এ কারা কারা আছে এই জায়গায় দেখি, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে মাসুমা, মাসুমা মাসুমা আমার জিজ্ঞেস আমি কি মনে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুমা আপনি কেমন আছেন? ভাইয়া তোমার শো আমার অনেক ভালো লাগে, তোমার সংগুলো অনেক সুন্দর, আমি মিম চিরং থেকে। অনেক অনেক শুক্রিয়া মিম, নিয়মিত শুনবেন আপনারা, যত শুনবেন তত আমার লেগে ভালো, আমারও ভালো লাগে যে আমার বন্ধুরা শুনতেছে, যখন মন্তব্য করেন তখন আরও বেশি ভালো লাগে যে এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে, ওইটা বেশি ভালো হয়েছে, অনেক কিছু শেখার থাকে ওই জায় থেকে। আচ্ছা শিবু ভাইয়া আমার আমিও আমরাও এসে পড়লাম, আমি মিনহা রংপুর থেকে মনে আছে না, আলবত মনে আছে মিনহা, আপনার দশ বান্ধবী আছে নাকি হাতে গোনা কয়েকজন আছে, কোনটা কন দেন কি ব্রেইন আমার। এর আগে যে বন্ধু জিগেছিল যে নাম কি, হ্যাঁ কইতাম ব্রেইন, হ্যাঁটা মনে আছে আমারটা মনে না বন্ধু, মাঝে মাঝে যখন একটু মনে পড়ে যায় তখন আমি একটু ভাবলো আর কি যে ব্রেইন হ্যাঁ দেখছেন। ওকে মিমি আরো লিখছাম করে কি মনে আছেন দুষ্টু বয়, ও আচ্ছা আমার পরিচয় দিই, আমি রংপুর খটখটিয়া থেকে ফাতেমাতুল মিমি বলছি, সুন্দর নাম চিনতে পারছেন। আজকে আমার মনটা অনেক খারাপ কেন জানি কিছু বুঝতেছি না, নাইম শান্ত বিনতে সান্ডা ওকে বলেন তো আমার সঙ্গে ভালো করে কথা বলতে, আর বলেন ওরকম ওর মন খারাপ কেন। ও যেহেতু দুইজনেরই মন খারাপ নিশ্চয়ই দুইজনই কারণ, এটা অভিমান চলতেছে এরকম একটা বিষয় হয়তো এই জায়গার মধ্যে, ভাই বোন অথবা হয়তো অন্য কোনো রিলেশনের বুঝাই তো যাইতেছে ক্লিন এই জায়গাটার মধ্যে বুঝছেন। ওই যে যাগা এটা আমি আবার একটা এক্সাম্পল দিতে গেলে অনেক বড় হয়ে যাবো, এত বড় করবার চাইতেছে না এমনি চোপ অভাব মিস করতেছে। তো আপনারা যেটা কইতেছে ওটা লোক যে কিছু বুঝতেছি না, ওকে বলেন তো আমার সঙ্গে ভালো করে কথা বলতে। আচ্ছা নাইম আপনি আর লোকে ভালো করে কথা কন, সুন্দর করে সুরে সুরে কথাবার্তা কন, ভালো করে কথার ই তো আমি জানি না আসলে, তো ভালো করে কথা বলতে আমি আসলে মাঝে মাঝে মনে করি হয়তো সুরে সুরে কথা কওয়া। শিবদ ভাই আপনার জন্য একটা ছন্দ বানিয়েছি, রাস্তার পাশে ধান গাছ বড় বড় সিস্তার থেকেও ভালো লাগে মেয়েদের কিচকি আমার জিনিস, ওটা তো কিস হইব কিচকি। আচ্ছা ছন্দটা যে কেমন হয়েছে বলবেন শিবাদ ভাই, সুবর্ণ রায় সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, একটু দুষ্টু ছন্দ হয়ে গেছে আর কি, তালি দিলাম আপনার লেগে সুবর্ণ রায়। আচ্ছা শিবু ভাইয়া আপনার কাছে একটা পরামর্শ চাই, রিসেন্ট একটা ছেলে আমাকে SMS দেয় কিন্তু আমি রেসপন্স দেই না, পরে আমাকে কল দেয়, ফার্স্ট কল আম্মু ধরে, সেদিন আমি বাইরে ছিলাম, পরে চারবার কল দেয়, তারপর আমি কল দিই ছেলেটাকে, সাথে আমার দুই দিন কথা বলি, আমার ভালো লাগে ছেলেটাকে কিন্তু আর SMS দেয় না, আমি SMS দিলে ব্যাক দেয় না, আমি ছেলেটাকে চিনি ছেলেটাও চিনে তবে বেশি না, এখন আমি কি করা দরকার প্লিজ বলবেন তাহলে আমার। এটা ওই ছেলেটার একটা ট্রিক্স যে আমি ফার্স্টে হচ্ছে ওরে আসলে মনটা গলামো, তারপরে লোকে চুপ করে বয়ে থাকবো যাতে উই আমার কাছে লোড পেরায় বুঝছেন, এটা একটা ট্রিক্স, আপনিও পাত্তা দিয়েন না, আপনি চুপচাপ বয়ে থাকেন, কয়দিন পরে হ্যাঁ আবার হুর হুর করতে করতে আসবো আপনার কাছে, আর যদি না তাহলে এটা বুঝলে যান যে এটার মনে রাখার কোনো কিছু নাই, ঠিক আছে, ভালো লাগা তো অনেক থাকবেই আপনার, ভালো লাগার শেষ নাই কোনো, তো কোনটা মানে অ্যাটলিস্ট লজিক্যাল, অ্যাটলিস্ট কোনটা মানে বাস্তবসম্মত ওই জায়গায় চিন্তা করতে হইব। এই ধরনের অনেক ট্রিক্স অনেকে অ্যাপ্লাই করে যে ফার্স্টে তোমার ভয়েস তো অনেক সুন্দর, অনেক সুন্দর, কী মাখো তুমি আসলে তোমার কণ্ঠে, এই থুকু তোমার গলায়, আরে আউলা গেছে আমি এমনি করি না তো আসলে, তারপর আজকে আমি ভেবেছিলাম যে আসলে আমি তোমাকে হয়তো ডিস্টার্ব করছে এই জন্য আমি তোমাকে আসলে কল দিই না, যাতে না না আমি ডিস্টার্ব হচ্ছি না তো আমি তাহলে দুইটা বাজে কল দিও, তো এরকম থাকে এগুলো ট্রিক্স, এগুলো আসলে আপনার ই করতে হইব। তো বন্ধু আপনারা যেটা করলেও আপনি অ্যাপ্লাই করেন, আশা করি কাজে দিব, আর যেহেতু বাইরে বৃষ্টি এলে আমি বন্ধু করে কমু যে ছাতা ধরো গো বেহুলা, এসান সুন্দর শাড়ি তো পরিণেকা না লুঙ্গিও পরিণেকা, যে যেটা পড়ছেন আর কি ভিগে না এরকম, আমি পরের লাইনটা বুঝি না আর কি। এনিওয়ে গানটা শুনবো লোপামুদ্রা মিত্রর গান ছাতা ধরো অ্যালবাম থেকে, ছাতা ধরো, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

চক্কর বক্কর বাতচিতের দ্বিতীয় ঘন্টার শেষ দিকে আমরা সিফাত আপনার লগেই আছি। আমগো এই রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত লিয়ে এবং আপনি টিউন করে আছেন কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4। বাইরে সেরকম লেভেলের বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে জন আড্ডা দিতেছে আমার বন্ধুগুলোকে, অন্যরকম একটা ব্যাপার কিন্তু কাজ করতেছে। আমগো উম্মের রেহান লিখছে, হুনতাছি চুপচাপ সিফাতা, চুপচাপ গেলে হুনতাছেন? এটা তো একদম পুরা পারিবারিক শো, পুরা লাউডে হুনেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু কইলে কোয়েন, মানে কোয়েন আর কি কইছে, এর বাইরে তো আমি কিছু করতে পারবো না, মানে জাস্ট জানা রাখবো আর কি যে কি কইলো। যাক, ফ্লেভার অন্য একটা লাইন লিখছে, সিলেটে বৃষ্টি হচ্ছে প্রচুর, পুরোটা আবহাওয়া যেন এয়ার কন্ডিশন। আহা হা, এটা খুব দরকার ছিল, কারণ মাঝখানে এমন একটা ভয়ঙ্কর ভ্যাপসাল লেভেলের একটা গরম ছিল, সবতে অসুস্থ হয়ে গেছে গা, ঠান্ডা, তারপর অনেকে কনফিউজ হয়েছে ঠান্ডা লাগলো কি লেগে এরকম গরমের ভিতরে। আসলে গরমের ভিতরে আমরা যে ঘামি, অনেক সময় দেখবেন আর্দ্রতা বেশি থাকে, তো আর্দ্রতা বেশি থাকলে আপনি দেখবেন কি যে মাঝখানে কয়েকটা সময় গেছে বৃষ্টির মধ্যে মানুষ ঘামতা ছিল, তো এর মধ্যে যেটা হয় ওইটার লোক আমাকে শরীর ওইটারে লইবার পারে না, ওইটার লোকে ম্যাচ করবার পারে না, তো আমাকে যে ঘামটা বেরো ওই ঘামটা আমাকে শৈলিয়ে হুকায়, তো ওইটার কারণে কিন্তু অনেক সময় ঠান্ডা লেগে যায়, যেমন ভয়ঙ্কর লেভেলে ঠান্ডা লেগে যায়। তো ওই ক্ষেত্রে যখন এরকম একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো আশা করতেছি যে এখন যারা আসলে খেতে খাওয়া মানুষ আছে, যে রাস্তাঘাটের ভিতরে যখন কাজ থাকে প্রতিদিন, এরা কিছুটা শান্তি পাইবো, আর আমরা তো পাইতাছি। আচ্ছা, এই জায়গার মধ্যে লিখছিল আমগো বন্ধু হোয়াটসঅ্যাপে দেখবার পারতেছি, আচ্ছা এই জায়গায় লিখছিল গিয়া আমার জন্য দোয়া করি, আচ্ছা এটা তো আমরা পড়ছিলামই। আরেকজন লিখছে, ভাইয়া জানেন আমি আপনার অনেক পুরনো ফ্রেন্ড, 3 বছর ধরে শুনি, মেসেজ ফার্স্ট দিয়েছি, কিন্তু আপনি আমার নাম এত সুন্দর করে বলবেন কল্পনা করিনি, লাভ ইউ কিউট ভাইয়া জহরা ফ্রম সিলেট, আপনার নামটাই সুন্দর, হোয়াট ক্যান আই ডু দুষ্টু। আরে এটা তো মিলে গেল গা, জেহরা জেহরা না জাহরা, জাহরা না জোহরা, আমগো এনে তো ডাকতো জহুরা আয়োজ না, এরম করে ডাকতো আর কি, তবে আপনার নামটা হইনা জাহরা, সুন্দর নাম। আচ্ছা জানো, ছোটবেলায় বলে আমি একটা একটা একটা করে মুড়ি খাইতাম, আর আমার ছোট ভাই ছোটবেলায় আম্মুর হাড়ি পাতিল করাই নিয়ে খেলতো। হা হা ঈশানা ঈশান, এটা একটা মজার স্টোরি কিন্তু, মেমোরি কিন্তু, এই যে ছোটবেলায় আমরাও এটা করতাম একটা একটা করে মুড়ি, এটা ধৈর্যের পরীক্ষা হইতো। এখন রিলস এবং ওই যে টিকটক অথবা যে শর্ট ভার্সনটা বাইরে আনার পরে মানুষজনের ধৈর্য গেছে গা, পারে তো 1 কেজি মুড়ি একখানে মুখে দিয়ে দিয়ে সারাদিন লাগে চাপ আমার সমস্যা কি, এরকম একটা ব্যাপার, মানে ধৈর্য কমে যেতেছে। এটা আমগো ইনস্ট্যান্ট, হয়তো বা আমরা মানে বুঝতেছি না জিনিস এটার ক্ষতিকর প্রভাবটা কি, এটা আমরা পরে যাই বুঝবো, যখন আমগো ধৈর্য শক্তি একেবারেই নাই হয়ে যেতেছে। কিন্তু আপনি দেখবেন 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের কোনো একটা গান মানুষ হুনার মতো ধৈর্য খুঁজে পায় না অনেক মানুষ, মানে একটা জেনারেশন, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ক্ষতিকারক। আলবত আপনার কোনো কিছু জানতে হইলে, শুনতে হইলে, বুঝতে হইলে, অনুভব করতে হইলে আপনার ধৈর্য থাকতে হইব, আপনার ওটা মনোযোগ দিয়ে হুনতে হইব, আর আপনার কেউ যখন কোনো কথা কইব এটাও মনোযোগ দিয়ে হুনতে হইব। আমরা অনেক সময় হয় কি, যেমন ধরেন ঝগড়া অথবা তর্ক বিতর্কের মধ্যে, আসলে আমি যেটা কইছিলাম, না না তুমি তো এটা করো, মাঝখান থেকে আরেকজন ঢুকে যায়, মানে পুরা যে কই তুলে চলে, হ্যাঁ মূল কাহিনী বলে আমার লোকেই তো এরম হয় বহুত বহুত। যাই হোক, আজকে সিনেমা নিয়ে আমরা কথা কইতেছিলাম, সিনেমার ভিতরে আমরা যেটা দেখতাম পরবর্তীতে অনেকক্ষণ অ্যাড হওয়ার পরে মনে করেন যে সিনেমার যে 10 মিনিট দেখালেছিলাম আমরা আগে, ওই জায়গার থেকে আবার 8 মিনিট নতুনভাবে আবার দেখাইতো, মানে একই সিন বারবার দেখাইতেছে, দেখানোর পরে আবার আপনি অনেক সময় ডায়লগ খুঁজে পাবেন, শুধু নিঃশ্বাস প্রিয় মানে এটা হইতো। এটা অবশ্য হওয়ার কারণ হইল গিয়ে ওই সময় এত মানে ডিজিটাল টেকনোলজি অথবা এত ডিজিটাল মাইক ক্যামেরা এগুলো কিছু ছিল না, তারপরও এরা কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট করে আসলে আমগুলোকে সিনেমা বানাইতো। আমরা যদি নায়করাজ রাজ্জাকের কথা কই, আমরা যদি সালমান স্যার কথা কই, আমরা যদি মান্নার কথা কই, আমরা যদি জসিমের কথা কই, আরও অনেক অনেক নায়ক আছে আসলে, যে ওই সময়টাতে আসলে অনেক বেশি পরিমাণ কঠিন ছিল, যখন BFDC-তে সিনেমা হইতো এবং ওই জায়গার ভিতরে সব কিছু কিন্তু পুরা পুরা ন্যাচারাল পুরা, অবশ্য কিছু কিছু সিনা যা ওগুলো বিবরণ দিতে গেলে আবার অন্যরকম হয়ে যাবো, অনেক কিছু বাদ দিয়ে দিতেছে আমার ন্যাশনাল মিডিয়া। এনিওয়ে, এই জায়গায় আসলে আমগো বন্ধু, আসলে মিমির মনটা খারাপ এই কারণে, ও আচ্ছা, মিমির মনটা খারাপ এই কারণে আমি ঢাকা চলে যাচ্ছি, তাই আসলে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, আমরা ভাই বোন সহ শান্ত দাস নাইম রংপুর। আমি তো এটাই কইলাম যে ভাই বোনের রিলেশনের ব্যাপারে, মানে অন্য কোনো রিলেশনের ব্যাপারে এটাই কইছেন, ভাই বোনের ঠিক আছে নাই, আমরা ভাই বোন সহ শান্ত দাস নাইম রংপুর। আপনি মিমির মনটা খারাপ এই কারণে আমি ঢাকা চলে যাচ্ছি, আচ্ছা এই কারণে না, আচ্ছা আপনি ঢাকা চলে যেতেছেন এই কারণে মিমির মন খারাপ, আমি মনে হচ্ছে মিমির কারণে আপনি ঢাকা যেতেছেন কা। যাক মিমি, এটা নিয়ে এত মন খারাপ করার কিছু নাই, লাইফে এরকম চলতে গেলে মনে করেন অনেক স্যাক্রিফাইস করতে হয়, তারপর একটা সময় আবার দেখবেন যে উনি যখন প্রতিষ্ঠিত হয় নিজের পায়ে, এখন তো আপনি হ্যাঁ অন্য মানুষের পায়ে খারাপ রয়েছে, নিজের পায়ে খারাপ যখন আইব তখন আপনার কাছে আরও ভালো লাগবো। সিবাদ ভাই সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, আপনার বার্থডে কবে জানাবেন, জামির নারায়ণগঞ্জ থেকে, জামির আমার বার্থডে গেছে গা এই যে জুলাইতে, আচ্ছা আমগো তমা লিখছে শোনা যাচ্ছে, আচ্ছা আমগো এটা কোন তমা,
জায়গার নাম লিখে নেকা। অনেকদিন পর টেক্সট করলাম রংপুর থেকে ইফতেখার, অনেকদিন পরে কে লেগা মনে পড়লো কি ছিলাম, ঠাটার ভিতরে আমার নামে ছিল যে ঠান সিফাত এরমাই ছিল। অনন্য হয়েছি, হ্যালো আমার মন খারাপ, রোনালদো সু করে কেন? এটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না যে সু কেলিয়া করে, তবে এটা বাচ্চাকে কাছে অনেক জনপ্রিয় তার এই সেলিব্রেশনটা। কিন্তু উনি যখন এটা আবার ভ্যালেন্টাইন নিতে গিয়ে জন আবার দিল, তখন কিন্তু আবার কেউ পাত্তা দেয়নি ওরকম। তো এটা এক একজনের এক একটা স্টাইল থাকে, সু হয়তোবা মানে তিনি ওই যে কী করে এটারে ফুয়াইতে পছন্দ করে, ওই ফুরে হয়তোবা শুদ্ধ ভাষায় কয় সু, মানে পাও হয়তোবা জঞ্জে লাঠি মারে অথবা গোল করে মাথা দিয়ে হেড করে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে হয়তো মাথায় ব্যথা পায় অথবা পায়ে ব্যথা পায়, তখন হয়তোবা হ্যাঁ ফু তো আর দিবার পারে না, লেগে আর কি পুরা লাভ দিয়া চেঁকা খাড়ায় থেকে কাকে সু মানে ফু আর কি ওই ব্যাপারে। এটা জাস্ট এটা আমার এমনি আর কি ধারণা এলো। ভাইয়া আমার জন্মদিন চলে গেছে 4 তারিখে, আমার জন্য উইশ করবেন প্লিজ। শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? বিকালে নাস্তা করেছেন? না বন্ধু এখনো করিনি, তবে আপনার লেগা বার্থডের উইশটা তো আমি আলবত করবো। হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। ঠিক আছে, সালিহুর রহমান যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, আপনারা সবাই কেমন আছেন? সালিহুর আলহামদুলিল্লাহ ভালো আছে, আজকে সালিহুর একটু লেটে জয়েন করছে আর কি। আচ্ছা ফাঁসি দেহ কি আলু ভর্তা ডাল কি আপনার প্রিয়? আচ্ছা শিবু ভাইয়া কাচ্চি মিস করছে, এখন যারা গান শুনতে চায় তাদের কাঙালি ব্যাংকের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হোক। ওকে, আলু ভর্তা ডাল কি আপনার প্রিয়? এটা মাঝে মাঝে আমার প্রিয়, মাঝে মাঝে ভাল লাগে না, তবে আমরা মাছে ভাতে বাঙালি তো কিন্তু ডাইল আমগো সবসময় থাকেই। আর এই এই খাবারটা অনেক টেস্টি একটা খাবার, আলু ভর্তা এবং ডাল, আর যদি শুকনা ডাল হয় করা, শুকনা ডাল খাইছেন না? ও অন্যরকম লাগে আমার কাছে। আচ্ছা এই গাছ চলে গেলাম বন্ধু, দুটো মানচিত্রে মাঝে আছে, মাঝে বেঁধে আছে অনুভূতিগুলো কি ব্যাচে কি এটা ভাইয়া দৌড়ো রাতুল কি ইচ্ছা আপনি পড়ালো না আমার এমনি, এটা কি ব্য কি? হাই রে সিবাদ ভাই, আমার এস এম এস পড়েন না কেন? আমি চিটং এ নুসরাত নিকিতা ভাই, আপনার কি ভাই আপনার পাশেই ঢাকায়? ওকে আমাকে বন্ধু নুসরাত নিকিতারে স্বাগত জানাইতেছি বন্ধু আমগো এই আয়োজনে। ভাইয়া রিদম ভাইয়ার নাম্বার মেসেজ একদমই কম পড়ে, আপনি ওনাকে একটু বলে দেন। আমি ওরে কম পড়তে করেছি, আমি কি কম ওরে, আমি তো কম পড়তেছি কারণ অর্শ তো এস এম এস ইয়ের হুদা এটার লেখা না, অর্শের ভিতরে আরো অনেক কিছু থাকবো, গান থাকবো, বিভিন্ন তথ্য থাকবো, কথার লেখা শোতে যা এটা আছে, মুকুল ভাইয়ের শো আছে, তাও তো রিদম পরে মাঝে মাঝেই পরে, ওইটাও বলা আছে, তো মাঝে ইকুয়েলি পরে। রাকিব ফ্রম রংপুর, না রাকিব এটা আসলে ইকুয়েল করার মতো কোনো কিছু না, এটা আসলে কোনো হিসাব নাই, এটা লোকে ভালোবাসা, ভালোবাসার কোনো হিসাব হয় না। আর ওই জায়গার মধ্যে সব শোয়ের ভিতরে আপনি এমন পাইবেন না যে সব শোয়ের ভিতরে অনেক এস এম এস কমেন্ট এগুলি পড়া হয়, এটার সিস্টেমই নাই, ঠিক আছে? এটা কিছু কিছুই আপনি পাবেন, বরং সবচেয়ে বেশি কথা পাবেন আপনি এই জায়গায় পাবেন, মুকুল ভাইয়ের শোতে পাবেন বা রিদম স্পেশাল কোনো শোতে পাবেন। ভাই আজ আমার খুবই মন খারাপ, যাকে নিজের সব ভাবতাম হঠাৎ সে বিয়ে করেছে আর অনেক কথা, এখন আপনি বলেন তাকে আমি কি জবাব দিব? রংপুর থেকে ইভা বলছে। ইভা আপনার এই জায়গায় কোনো জবাব নাই তো বন্ধু, এটা লোকের মনের ব্যাপার, আপনি এটা কোনোদিন মাপতে পারবেন না যে আপনার ভালোবাসাটা আসলে কতটুকু ছিল, কয় কেজি আছিল, কয় মন আছিল, এটা আপনি পারবেন না। লেগে আমি সবসময় কই যে বিয়া শাদী করেন তারপর প্রেম করেন, তার আগে প্রেম করে হুদো দিয়ে এটা কোনো দোকানদার কোনো মাপ যন্ত্রের ভিতরে এটা মাইপা দেখাইতে পারবো না, কারণ আপনি যখন এর কইবেন হ্যাঁ কবে আমিও তো তোমাকে কম ভালোবাসিনি, আমিও তোমাকে অনেক ভালোবেসেছি, তারপর আপনি কইবেন যে তাহলে তুমি অন্যজনকে বিয়ে করে করলা কেন, এখন আমি কি করবো? তখন হ্যাঁ কইবো যে আপনিও বিয়ে করালেন, তো এগুলার কোনো ই নাই তো, লজিক্যালি তো রাইট। তো ওই ক্ষেত্রে বন্ধু আপনার যে খারাপ লাগাটা, আপনি যে মানুষটারে বিশ্বাস করছিলেন, বিশ্বাস ভঙ্গের কারণে আপনার দিলের ভিতরে একটা চোট আপনার থাকবার পারে, কিন্তু আপনার এটাও মাথায় রাখতে হবে যেটা আপনার জিন্দগির একটা অভিজ্ঞতা, সবসময় খালি নিজের দিকে মানে বিশ্বাস করে নিজের বিশ্বাসটাতে বজায় রেখে ওইটারই 100% সত্যি ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? কারণ যখন এই একটা মানুষের লোকে আরেকটা মানুষ বিশ্বাসের লোকে জড়িত, তখন আপনার ওই জায়গার ভিতরে সন্দেহ কিছুটা থাকতে হবে, সন্দেহ মানে ওই সন্দেহ না সংসার ভাঙার মতো, মানে সন্দেহ কিছুটা থাকতে হবে, এমন বিশ্বাস করেন যাবো না যে না পৃথিবী উল্টে যাবে, পৃথিবী উল্টে এদিকে যাবে, আমি নিচে থাকবো কিন্তু সে আকাশ আকাশ আমারই থাকবে, এরকম হয় না, এটা উদা ডায়লগই হয়, ঠিক আছে? আপনি বাস্তবিক প্রয়োগ তো পাইলেনি, মানে বাস্তবিক একটা সংজ্ঞা তো পাইলেনি আপনি, সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। ইভা আপনার জিন্দগির যে কষ্টটা আছে, আপনার যেই কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বন্ধু আমি এটাও বিশ্বাস করি আপনি অনেক ব্রিলিয়েন্ট এবং আপনি অনেক ম্যাচিওর একজন মানুষ, তো ওই ক্ষেত্রে আপনার এটা জাস্ট এটা থেকে মাথা সরায় ফেলেন, সরাইয়া আপনি যে কাজ করেন, পড়ালেখা হোক বা কোনো ক্রিয়েটিভ কাজ হোক বা কোনো কর্পোরেট জব হোক, যেটাই হোক না কেলেগা, পরিবারের সময় দেওয়া হোক, ওই জায়গায় বেশি মনোযোগ দেন, ওই জায়গার মধ্যে সবচেয়ে বেশি শান্তি এই জায়গার চেয়ে,
ঠিক আছে। তো আমরা একটা গানে যাবো, বৃষ্টি হইতে আছে, বৃষ্টি বৃষ্টি একটা গান, রুমঝুম এই গানটা, মানে সেরকম একটা গান এই ওয়েদারের লাগে আমার মনে হয় সেরকম যাবে গানটা। তো আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: শেষ ঘন্টায় আরো একবার স্বাগত জানাইতেছি আপনার বন্ধু সিফাত এবং চলতেছে রবিবারের বিশেষ ঢাকাইয়া চক্করবক্কর বাতচিত এবং আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 জাকারিয়া হোসেন আমগুলোকে যুক্ত হয়ে গেছে গা আসসালামু আলাইকুম সিফাত ভাই ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া আছেন কেমন আর আরেকজন আছে লঙ্গু জাকারিয়া খান এরা তো দেহি না এখন এরকমই হয় আসলে মনে করেন এই যে আপনারা যে প্রেমেরই করেন না ওই যে কোন যে কি হয় এই ধরেন এরকম হয় আপনার আমগুই বেশ আমি নাম লইলাম না বেশ কয়েকটা ফ্রেন্ডে দেখবেন এক কথাবার্তা মনে মধ্যে ছিল এরা জীবনে যাবো না পৃথিবী উল্টা গেল যাবো আর কি না সব কিছু ছেড়ে দিব তারপরে তোমাকে ছেড়ে যাবো না আছে এরা তো এরকম মনে করেন যে বন্ধু হয়ে থাকে না আর আপনি কোন যে আপনার প্রেমিক প্রেমিকা থেকে যাবো গা এটি পুরা ভুয়া কথা আগে মনে করেন যে পরিবারের লগে কথা কইবেন পরিবারের লগে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট করবেন যেন আপনার সব কথাবার্তা আপনি শেয়ার করতে পারেন পরিবারের লগে তারপরে যদি ওইটা ঠিকঠাক হয় আল্লাহর হুকুম থাকে আলবত আপনার বিয়ে শাদী হয়ে যাবো তারপর আপনি মনে করেন প্রেম করেন কোনো সমস্যা নেই কিন্তু তার আগে প্রেম করে আপনি এক্সপেক্ট করে রাখছেন যে ওর সাথে এখন প্রেম করছি পাঁচ বছর পরে ও আর আমি চলে যাবো উমুক দেশে তারপর আমরা উমুক উমুক জায়গায় ঘুরবো তুমুক জায়গায় ঘুরবো ভাই এর রমনা পার্ক পর্যন্ত ইয়ে যাবো আপনার লিলে তার বাইরে আর যাবো না ঠিক আছে এটা খুব রেয়ার মানে রেয়ার মানে কি মানে থাকে এইটা এমন না বিষয়টা যেন মানে সবার প্রেমী ভেঙে জায়গা থাকে অনেক অনেক মানুষই আছে যাগো প্রেম টিকা যায় অনেক বেশি পরিমাণ টিকে এবং খুব সুখে শান্তিতে এরা বসবাস করতে থাকে খুব সুখে শান্তিতে এক বছর রিলেশন সামনের দিকে আগায়ও যায় কিন্তু তার মানে এই না যে সবার ক্ষেত্রে একই রকম হইব বিষয়টা এরকম না কারণ সবার নিয়ত সবার স্টাইল সবার ইচ্ছা একরকম না ঠিক আছে যে মানুষটা আপনার এটা অনেক বড় বড় কথা কইতেছে যে না তোমাকে ছাড়া তো আমি বিয়ে করবো না বাসায় আমি আব্বু যখন একবার একটা ধমক দিয়ে তুই কই গেছিলি সন্ধ্যার পরে তুই এত দেরি হলো গেলে হ্যাঁ কাঁপতে কাঁপতে ঘরে যাবো তাকে হ্যাঁ আপনার দায়িত্ব লইবো এটি চাপা ছাড়া কিছু না এনিওয়ে এই জায়গায় এক বন্ধু লিখছে আমার বন্ধু কি লিখছে ভাইয়া আমার কি শুধু নেম সুন্দর আমি সুন্দর না আলবত আপনি অনেক সুন্দর মাসাল্লাহ আমগো বন্ধু আমগুলোকে শেয়ারও করছে আমি এটা আমার বাকি বন্ধু করেও কই যে মানে যে যে বন্ধুরা আমার লগে হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন ওই বন্ধুরা কিন্তু চাইলেই আপনাকে ছবি বা আপনাকে এরিয়ার ছবি বা আপনি আপনার ছবি যদি প্রবলেম না থাকে আপনি শেয়ার করতে পারেন কারণ আমার ছবি আপনি দেখবার পারতেছেন আমগো ফেসবুকে তো সেই ক্ষেত্রে আলবত কিন্তু আপনি শেয়ার করবারই পারেন যদি আপনি চান যে না স্পেসিফিক ওই আর্যের লোক ওই আর্যের ইদাহিতে বা স্পেসিফিক তার লগে আপনি কথা কইতে তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক অনেক শুক্রিয়া জাহরা আপনারে আপনি আপনার নামও সুন্দর আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর তো আমরা চাই যে আমগো সুন্দর বন্ধু সবসময় আমগো লগে থাকুক শুক্রিয়া আপনারা অনেক অনেক আচ্ছা এই জায়গার মধ্যে আমগো আরও লিখছে লোকে কে লিখছে আমি কিন্তু জাদু জানি ইসানা হ্যাঁ তো এটা তো আমগো হাবিব ভাই করছে না আমার বন্ধু মহা জাদু জানে জানি তো আমার বন্ধু ইসানা আছে আমার বন্ধু জাহারা আছে আমার বন্ধু আয়ু তমা আছে আমার বন্ধু কে নাই সুমাই ইয়াসিফা আছে অনেক আছে আসলে এটা কইতে গেলে এখন পুরা আজকের এই এক ঘন্টা পুরোপুরি যাইবো এটা তাও শেষ হবো না পরবর্তী ঘন্টায় একই দইব মানে পরবর্তী শোতে একই দইব এই জায়গায় লিখছিল গিয়া মশার পায়ে দাঁড়িয়ে আছি তাই না আচ্ছা মিমির মনটা খারাপ এই কারণে আমি ঢাকা আচ্ছা মশার পায়ে দাঁড়িয়ে আছি তাই না সিপু দাদা শান্ত দাদা না না ওইটা বুঝাইনি কে বুঝাইছি যে মানে হয়তো বা গার্ডিয়ান গো পায়ে খারাপ হয়েছেন আপনি এই জায়গায় লিখছিল গিয়া আমগর কোন বন্ধু আচ্ছা আমি আপনাকে অনেকদিন শুনি আজকে ফার্স্ট মেসেজ করলাম কখনোই কমেন্ট বা মেসেজ কিছুই করা হয়নি কি লেখা করা হয়নি মানে কারণটা কি মানে ডরাইতেন অথবা মন চায় নাই অথবা হাতে মোবাইল আছে না কোনো একটা কারণ তো থাকবো তো যারা কন যে এতদিন করি নাই মানে এতদিন SMS করি নাই বা যোগাযোগ করি নাই আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে খেলিয়া করেন নাই কারণটা সজানাইতে না কোনো সমাধানের লেগে না এমনি আর কি জানা রাখবো যে এই কারণে হ্যাঁ পারে না আমার এই বন্ধুরা পারে না আর কি আমার লগে জয়েন করতে চিতং থেকে আমগো বন্ধু প্রিয়া নিউ জয়েন হলাম প্রিয়া স্বাগত জানাইতেছি আপনারে এই জায়গার মধ্যে আমগো আরও বন্ধু ছবি পাঠাইছে বা আজকে তো ছবি কো ও আচ্ছা গান পাঠাইছে আমগো বন্ধু গান গাইতেছে যদি আমি গানটা এই মুহূর্তে শুনবার পারতেছি না এই মুহূর্তে শোনার আসলে কোনো সুযোগ নাই আমগো এটা কোন বন্ধু পাঠাইছে অনেকগুলো দিছে এটা আমগো বন্ধু সম্ভবত নাইম আমগো নাইম দিছে নাইম এই এই যে গান যে গাইতেছে এটা কি এটা কি আপনি আছেন এই জায়গার মধ্যে মানে আপনারা গাইতেছেন নাকি অন্য কারো ভিডিও এটা একটু জানাইবেন আলবত আচ্ছা আর এদিকে আমগো এই বন্ধু কি লিখছে কিছুই করা হয়নি ও আচ্ছা এমনি দেন নাই ওকে ফাইন এটাও একটা কারণ যে এমনি দেন নাই আপনি যাকে এটাও ভালো লাগলো যে এমনি যেই কারণটা ওটা চেঞ্জ হয়ে গেছে গা চেঞ্জ হয়ে আপনি আজকে পাঠাচ্ছে আমি খুবই খুশি হলাম আর এদিকে আমার বন্ধু প্রিয়া লিখছিল আপনার খুব ভালো, আমারও খুব ভালো লাগে প্রিয়া আপনার, আপনি যখন লিখেন এই যে আজকে লিখছেন আমার খুব ভালো লাগতেছে। অবশ্যই আমগো নাইম যেই ভিডিও বানাইছে গানটা শুনবার করছে, আমি অবশ্যই শুনবো, যেহেতু এই মুহূর্তে অপশনটা নাই শোনার এলাকে আমি শুনবার পারতেছি না, বাট আমি এটা শুনা লুম। অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনার এই গান শেয়ারের লেগা। আচ্ছা এদিকে এস এম এস এর মাধ্যমে আছে আমগো বন্ধু কি মনে আছো ভাইয়া, আমি নাফিসা ঢাকা থেকে, জানো ভাই আমার এক্সাম আসছে, প্রতিবেশী কাকে বলে? ওকে আমি লিখেছি, নিজের দুঃখে যত জলে বেশি অন্যের দুঃখে খুব খুশি, হাসে কম লোটায় বেশি, পেছনে বাস সামনে হাসি তাদেরকে বলে প্রতিবেশী। অনেক ভালো লেগছে না ভাইয়া, ভাই সারা আমাকে দশে বিষ দিয়ে দিবে, কড়া দিয়ে দিবার পারে সারার লগে যদি কোনো ভাবে এর প্রতিবেশী ঝগড়া থাকে। আপনার এই লাইনটা শুধু মার্কসে দিব না, এই লাইন লয়ে হ্যাঁ ওই জায়গায় আবার এটারে চিপকায় দিব। আচ্ছা সামিম আছে রংপুর থেকে, ওরা মনের গোপন চেনে না, এই গানটা দিবেন প্লিজ প্লিজ ভাই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করেন, এটা আমি গত কয়েক বছর ধরে কইতেছি। হ্যালো ভাই কেমন আছেন, রংপুর থেকে বলছি, রাইফা সুন্দর নাম, আজকে কি পাঁচটার পর আবার পাঁচটা আটটা পর্যন্ত থাকবেন? না বন্ধু আমি তো রবিবারে পাঁচটা থেকে আটটা পর্যন্ত থাকি না, মেসেজ পড়েন না পড়লে আর কোনোদিন আসবো না, না এই টাইপের থ্রেড দিলে পড়বই না, কারণ আমার যে যে বন্ধুরা জায়গায় থাকে, বন্ধু রংপুর থেকে রাইফা সব বন্ধুরা জানে যে মেসেজ হুদা মানে দিলে পড়লেই থাকবো না পড়লে, মেসেজ বন্ধু না আমগো আর কি, আমগো বন্ধুত্ব লোকে আর কি আন্তরিক বন্ধুত্ব, তো জায়গার ভিতরে অনেক সময় অনেক মেসেজ মিস হয়ে যায়, অনেক মেসেজ বেশি পড়ে ফেলাই, এক মেসেজই দুইবার পড়ে ফেলাই, এটা হইতেই পারে ঠিক আছে। আর এমনি আপনি এমনি পড়াতে পারেন যদি মনে করেন যে কিছু চেক টেক লিখে দিলেন লাখ খানিক টাকা। আচ্ছা মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ, ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত, সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম আমি তোমাকে ভালোবাসি, লাভ ইউ। ও বাবা, জবা ফুলের লাল রং, গাঁদা ফুলের হলুদ বর্ণ, গন্ধরাজের হাজার ধরন, তোমায় আমি করি স্মরণ, মিস ইউ। ও হো হো, তো পুরো ভালোবাসা দিয়ে ভরা কবিতা। চাঁদ আর তারা, চাঁদ তারা ছাড়া আকাশ হয় না আলোকিত, বাগানের সৌন্দর্য ফুল ছাড়া ফোটে না, ঢাকা এফ এম এর চক্কর বক্কর বাতচিত আলোকিত হয় না সিফাত ভাইকে ছাড়া, সুমি রংপুর থেকে। ওই তালি বেব সুমি কেমন আছো তুমি, মানে এটা মিলন লেগে গেছে আর কি। ওকে সিফাত ভাই, আমি রংপুর থেকে মুশফিক আহমেদ ভাই, আর যে হতে গেলে কি কি লাগে, আর যে হতে গেলে আপনার লাগে লোকে প্রেজেন্ট নলেজ প্রেজেন্টেশন এগুলি পড়ালেখা লাগে, আর যে পটানো পুটানো এগুলি বাদ দিতে হয় আর কি। স্নেহা রংপুর থেকে লিখছে লোকে, সিফাত ভাইয়া কেমন আছো, আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। আচ্ছা আমি আরও বন্ধু সাজিদ আগ্রাবাদ থেকে, আগ্রাবাদ চিটাং থেকে সাজিদ স্বাগত জানাতেছি বন্ধু আপনারে। আরও আছে আমগো বন্ধু, জয়েন করলাম মুতাসিম ফ্রম রংপুর, তোমায় শুনছি সাহাজ কি সাহাজুল স্যারের প্রাইভেট থেকে, ইনভাইট থাকলো রংপুরে, সাহাজুল স্যারের কোচিংয়েতে আমি কী করবো, আমার তো শেষ। শুক্রিয়া আপনারে এত সুন্দর করে বুঝানোর লেগা। আমি শুনছি রংপুর থেকে, আমার নাম লুবা, পুরো সময় থাকবো ভাইয়া, তোমার কণ্ঠ দিয়ে একটা গান বলো, জানি না তোমার কাছে আমার মেসেজ যায় কিনা, শুনতে পাই না এই জন্য বারবার মেসেজ দিয়ে রাগ করলাম না ভাই, না রাগ করি নাই বন্ধু, আর গান তো বলতে পারি না আজকে আপাতত, গান না গাই, গান গাই মাঝে মাঝে। আচ্ছা কষ্ট তখনই লাগে যখন মিস করি, কিন্তু চক্কর বক্কর শুনতে পারি না ভাইয়া গো, আজ কি মায়ার জন্য শুনি নাই আকাশ মর্মা, মায়ার জন্য হুনের নেই মানে বুঝে মায়াকে, আর যাই হোক হুনের নেই হয়তো বা কোনো একটা মানে বিশেষ কারণই এটা। স্যার কোন জায়গা কি চট্টগ্রাম, আচ্ছা এটা কারে লিখছেন, চট্টগ্রাম থেকে লাবিব, ধরো লাবিব ঘুমে তুই এস এম এস করে ফেলাইছে, চিনেও নেই বুঝেও নেই কেটা আছে এনে। আচ্ছা আখি আছে রংপুর থেকে, আপনার সঙ্গে হাজির হলাম, স্বাগত জানাতেছি পাখি, ও পাখি না থুকু আখি, জিসান রংপুর থেকে, বাথরুমে যাবো তারতে আমার এস এম এসটা পড়ো, আপনার পরবর্তী টেক্স দেখে তো মনে আপনি বাথরুমে অলরেডি গেছেন গা, একদম শেষ আর পরে কি হইব। মাহি আমগুলোকে রংপুর থেকে জয়েন করছে, আরও আছে আমগুলোকে ফাবিহা তারান্নুম রংপুর থেকে, অনেকদিন থেকে শুনি আজ প্রথম এস এম এস, আমার গান শোনাবে, না বন্ধু গান শোনাবে পারতেছি না দুঃখিত, আই আই অনেকদিন পরে আই হ্যাঁ গান শোনাবে, তো আবার রুলসের বাইরে যায় রইল। হালিমা রংপুর থেকে, ও ভাইয়া মনটা খুব খারাপ ছিল কিন্তু তোমাকে শোনার পর ভালো লাগছে, ভাইয়া আছি পুরোটা সময়, শুক্রিয়া হালিমা, হালিমা আমগো নিয়মিত একজন শ্রোতা যে সব সময় আমার লগে থাকে, আমি যেদিন থাকি না ওদিনও হয়ে থাকে, তো এটা খুবই ভালো একটা বিষয়, এটা হলো ভালোবাসা। সিফাত নাম পাল্টিয়ে সিফু দাদা বলি, তাই রাগ করেন মন খারাপ হয়, তাহলে আমার কাছে এর সমাধান আছে, সেটা হলো আরও আরও বেশি করে ডাকবো সিফু দাদা, সিফু দাদা ডাকেন সমস্যা নেই, এটা আমার বন্ধু আফরিন না, অনেক বন্ধুর ওই যে নাম চেঞ্জের একটা প্রতিযোগিতা লাগছে, কে কত নাম চেঞ্জ করতে পারে, একদিন তো ভাইয়া তখন জিনিসটা কেমন হয়ে গেল না, ও দাদু, ও দাদু, সিফাত দাদু আপনি কোথায়? এই যে আমি এখানে আছি, আপনার রংপুরিয়ার নাতনি সুমিন, সুমিন সুন্দর নাম। সিফাত দাদু কিসে মনে, কিছু মনে করেন না, আগের এসএমএসটা তাড়াহুড়া করতে গিয়া বানান ভুলে গেছে গা, আর নাতনির ভুল না ধরে কাজটা একটু করে দিয়েন। রংপুরিয়ান সুমিন, কাজ কিয়া ছিল? কাজ ছিল ছোকরাটারে মোর পছন্দ, আমি দেখেন তো ব্যাপারটা, এমনি রংপুরিয়ার নাতনি সুমাইয়া, তাহলে ওই হিসাবে হৃদমূলক আমার ছোট ভাই, তো ওই ক্ষেত্রে আপনি তো এর নাতনি গেলেন গা, তো সম্ভব না, আপনি এমনি পুংটামি করে যান, বুঝছেন? নিজের রিলেশনে নিজে কেমনে বাঁচকান বুঝে নিবেন। এখন আপনি কইবেন যে না না না নাতনি রিলেশন তো ভাইবেন না, ওইলেও একটা বয়সের ডিফারেন্স আছে না। আচ্ছা সিরাজ ভাইয়া, আমি ভিজা আছি, পরে কথা বলবো। মুরাদ চৌধুরী, ঠিক আছে বন্ধু, হুগাইলন একটু আগে আপনি এই যে লিখছে, নুসাইবা আমি 4 বছর তোমায় শুনি, আমি ঢাকা গুলশান থেকে বলছি, কেমন আছো? আরে নুসাইবা আপনি তো আমার প্রতিবেশী, কি আপনি তো ঘরের লোক নুসাইবা, আমরা তো গুলশানই আছি। হ্যাঁ পরেন একদিন চা কফি খাইতে গিয়ে তো শুনবো আপনার কথাবার্তা। নুসাইবা তাহলে কয়টা হইলো? একটা নুসাইবা আমগো রংপুরের, একটা গুলশানের, আরেকজন আছিল, মানে নুসাইবা দিয়ে তো অনেক বইয়া গেল গা। যাই হোক, গুলশানের নুসাইবা আপনারা অনেক অনেক শুক্রিয়া, স্বাগতম। ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, ভাইয়া আচ্ছা একটা মজার গেম খেলি, তুমি আমগো ক্যাপ্টেন, তোমার চোখে বাধা থাকবো, একজন ঠুয়া দিব, বলবো কোথায় দিচ্ছে কি কেঠায় দিচ্ছে, পারলে পারলে মেসেজ, মিনিট ফ্রি, ঠিক আছে? স্যার মেয়ে আজ এরা খেলা লইয়াছেন, এটা তো খেলতাম ছোটবেলায়, এখন খেলতে গেলে থাকবো, সোমো যাবো গা, আমার চাকরি শুদ্ধ যাবো গা, কী কন এটা ডাইরেক্টলি কন ইউসুফ সিকদার, ভাইয়া জানগা ভাল লাগে না। আচ্ছা হাই সাহেব দা কেমন আছেন? আমি জানবি জানবি, জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত, শুক্রিয়া। আরও আছে আমগুলোকে, আমার পরীক্ষার দোয়া করবেন, আমার মনে পড়ে, আমি একটা মজার গেম খেলি, তুমি আমগো ক্যাপ্টেন, তোমার চোখে বাধা থাকবো, একজন ঠুয়া দিব, বলবো কোথায় দিচ্ছে কি কেঠায় দিচ্ছে, পারলে পারলে মেসেজ, মিনিট ফ্রি, ঠিক আছে? স্যার মেয়ে আজ এরা খেলা লইয়াছেন, এটা তো খেলতাম ছোটবেলায়, এখন খেলতে গেলে থাকবো, সোমো যাবো গা, আমার চাকরি শুদ্ধ যাবো গা, কী কন এটা ডাইরেক্টলি কন ইউসুফ সিকদার, ভাইয়া জানগা ভাল লাগে না। আচ্ছা হাই সাহেব দা কেমন আছেন? আমি জানবি জানবি, জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত, শুক্রিয়া। আরও আছে আমগুলোকে, আমার পরীক্ষার দোয়া করবেন, আমার মনে পড়ে, আমি সাম্মাত আবাসুম রংপুর থেকে, ইয়াস মনে আছে সাম্মাত আবাসুম, অনেক অনেক দোয়া রইল।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।

জীবন গল্প অলরেডি আপনারা কিন্তু সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোড হুইনা ফলাইছেন আলবত, অনেক অনেক শুক্রিয়া সকল বন্ধু করে। আপনারা বেশি বেশি করে আয়োজনটা শুনবেন এবং আপনাগুলি কিন্তু আয়োজনটা আবার নতুনভাবে শুরু হয়েছে সিজন টু এ, এবং এই সিজন টু এর যতগুলো এপিসোড আপনারা পাবেন ইউটিউব এবং ফেসবুকে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ঢাকা এফএম এর পেজ এবং ঢাকা এফএম এর অথেন্টিক ইউটিউব চ্যানেল থেকে। আর এই মুহূর্তে আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4, যেন চলতে ছিল গিয়া সিফাতের লগে রবিবারের বিশেষ শো চক্কর বক্কর বাতচিত। তো আমরা শেষের দিকে যেতেছি আস্তে আস্তে, এবং অনেক বন্ধু বান্ধব অনেক কথাবার্তা লিখে রাখছেন, তো আমরা কথাবার্তাটি পড়বো আলবত। আমগুলো গেছে লোকে আচ্ছা এটা কে ভালোবাসা দিয়ে বইরা লাগছে কেথা, এটা আমাকে বন্ধু অনেকদিন শুনি, আজকে ফার্স্ট মেসেজ করলাম, কখনই কমেন্ট বা মেসেজ কিছু করা হয়নি এমনি। আচ্ছা অনেক ভালোবাসা ভাইয়া, তারপর অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা বন্ধু বাই দ্য ওয়ে আপনি তো নাম লিখলেন না, আপনি আপনার নাম কো নাম দিয়ে তখন পাইনি, নাম ছাড়া এত ভালোবাসা লইলাম আমি, লেগে তুকে আমার কেমন জানি লাগতেছে আর কি, আমি ওই যে ই করতে পারতাছি না, দমলে পারতাছি না। নামটা দিবেন আলবত, আপনার নামটা অনেক সুন্দর। আচ্ছা এই জায়গার মধ্যে আমগো বন্ধু আরো কে আছে, এই আমগো এক বন্ধু ছবি পাঠিয়েছে, এই কে আমার ছবি পাঠিয়ে দিছে, ও আচ্ছা আপনার ভিডিও দেখছি আর আপনাকে শুনছি, এত কিউট কিভাবে হয় মানুষ, দুষ্ট শরম করে আমার, শুক্রিয়া দোয়া রাখবেন। সৃষ্টিকর্তা আসলে সবাই অনেক সুন্দর করে বানাইছে, সকল প্রশংসা আসলে সৃষ্টিকর্তার। এদিকে আমগো এক বন্ধু কাইন্দা কাইন্দা ফাটা লাগতেছে, কিছু বন্ধু মিমি বলছিল না যে সুরে কথা বলে না শান্ত দাস নাইম, তার কারণ এটা ওকে, ও আচ্ছা আপনি তো সুরে সুরে কথা কইতেন না, হারে চোখে পানি, যাক আবার ফিরে আইবেন, ঘুরতে আইবেন, ঘুরা ফিরাতে যাইবেন আবার সুন্দর করে, মানে মানুষের প্রয়োজনে তো অনেক সময় অনেক জায়গায় যাইতে হয় না। নেক্সট রবিবার তোমাকে আমার ছবি দিব ঈশানা, তো এত সাসপেন্স কি লেগে, আপনি কি ছবি বানাইতেছেন নিজে নিজে, এটা এখন দিয়ে দিলেই তো পারতেন আপনি ঈশানা। আচ্ছা যাই হোক এদিকে আমগো বন্ধু আছে লোকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আমগো বন্ধু রায়হান সৈয়দপুর থেকে স্বাগত জানাতে আছে বন্ধু। আর এদিকে আমগো আরেকজন বন্ধু ফেসবুকে তো আমরা পড়লামই, আমগো রিদি আমগো লোকে এখনো আছে। আর আমরা যদি মেসেজের দিকে যাই, মেসেজের যে যে বন্ধুরা ছিল মেসেজের কথাবার্তাগুলো আমরা পড়ার চেষ্টা করবো, অনেক বন্ধুরা ছিল আসলে মেসেজের ভিতরে, তো আমি দেখি কেটা কেটা আছে আমার লোকে এই জায়গার মধ্যে আছে লোকে আমগো। ও ভাই আমার মেসেজ পড়ো না কেন, অনেকদিন ধরে শুনি, আজ প্রথম মেসেজ পাঠালাম, আমার মেসেজটা তোমার কাছে পৌঁছায়নি। রিয়াব ভোটমারি থেকে, রিয়াব আইছে আপনার এসএমএস আইছে বন্ধু, খুবই সুন্দর এসএমএস, মানে একদম স্কোয়ার শেপে এসএমএস আইছে। নীলাদ্রি আছে আমগুলোকে রংপুর থেকে, ভাইয়া তোমার ভয়েসটা এত নেশাময় কেন, পুরাইছে দুষ্টু নীলাদ্রি। তবে নীলাদ্রি নামটা মানে বেশ কিছু নাম আছে যেগুলো আপনি দেখবেন কি, যে নামগুলো শোনার পরে আপনার কাছে মনে হবে কি যে বলিউডের কোনো নায়িকার হয়তো বা এসএমএস করছে। আর নীলাদ্রি নামটা লোকে মানে গল্পের বইয়ের ভিতরে যে নাম থাকে নায়িকা গো অথবা উপন্যাসে ওরকম সুন্দর নাম নীলাদ্রি, শুক্রিয়া আপনার বন্ধু। আর যাক পরেটার কমন অন্যদিকে যাবো আবার। আমি রংপুর থেকে আলিফ, ভাইয়া আপনি কি উপন্যাস পড়েন? না আমি খুব বেশি উপন্যাস পড়ি না, হাতে গোনা দু একটা পড়া হয়েছে আর কি, পড়লে জানাবেন আমার পড়া সেরা উপন্যাস কোনটি, পছন্দের লেখক কে। এই মুহূর্তে আমার মনে আছে লোকে, আমি তো সবসময় একটার কথাই কই, আমার পছন্দের লেখক হইলকে হুমায়ুন আহমেদ। আর আমার লাস্ট যে উপন্যাসটা পড়া হয়েছে এবং আমার যেটা অনেক ভালো লাগছে এটা লোকিয়া পদ্মজা, এটা লোকিয়া এলমা বেহরোজের, তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমার আসলে আর তেমন কোনো উপন্যাস পড়েনি, বেশ কিছু মানে আমাকে দেশ রিলেটেড বেশ কিছু বই পড়া হয়েছে তথ্যের লেখা, তো খুব বেশি পড়া হয় না আমার, তবে যখন সময় ছিল বা সময় পাইতাম তখন পড়তাম। এখনও যখন আমি যেমন পদ্মজা আমার আটকায় ফেলেছিল, আমি প্রথম কয়েক পাতা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না আরও কী হয় সামনে, এরকম করতে করতে দেখি ওমা পুরা মনে করেন উপন্যাস শেষ করে লেছি আমি, এবং মজার লাগছে আমার কাছে। যদিও এটা পরবর্তীতে আবার আমার পরিচিত অনেকরে আমি দেখছি, পরিচিত না মানে বর্তমান সময়েরই বেশ কিছু লেখক, এটা পরে গ্রামার হয় নাই, এন হয় নাই, তেন হয় নাই, কে এত ভাই গ্রামার দেখে উপন্যাস পড়তে যায় এটা বুঝান না, আপনি না পারলে আপনি আরেকজনের উপরে গ্রামার চাপায় দেন কি লিখা। যাই হোক ভাই আপনি আমার মেসেজ পড়েন না কেন, আপনি আমার মেসেজ পড়েন না তাই এখন আপনাকে মেসেজ করা ছেড়ে দিয়েছি আমিনা সুলতানা। তা আমার মেসেজ করা ছেড়ে দিয়ে যদি আপনি ভালো থাকেন, আমরা তো এইটাই চাই আমার বন্ধুরা ভালো থাকুক, আপনি ভালো আছেন? আপনার বন্ধু আমিনা সুলতান অনেক অভিমানী একজন বন্ধু। বন্ধু আমার গান তো আসলে আমি প্লেলিস্টে দেখতেছি না, যদি প্লেলিস্টে থাকে আলবত লইব, নাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে হুন্না লইবার পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় লিখছিল আপনাকে সেফুদা নামে ডাকলে বেস্ট হবে, এটা তো আপনার কাছে বেস্ট হবে, আপনি সবার টাকুন। আচ্ছা কি পরিমাণ হাসাতে পারেন আপনি, কারণ কারণ মন খারাপ থাকলে অটোমেটিক ভালো হয়ে যাবে, ও আজকে
ফার্স্ট টাইম শোনা ফ্যান হয়ে গেলাম ওয়ারিসা ফ্রম চিটং। ওয়ারিসা আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আমি নিজেই আপনার ফ্যান হয়ে গেছি। আপনি কত সুন্দর করে আজকে অনেকগুলো লিখছেন আমরে, এবং আপনার এই যে মূল্যবান সময় থেকে আপনার যে একটু হাসি আছে অথবা একটু যে আপনার ভালো লাগছে, এটা আমার লেগে অনেক বড় একটা প্রাপ্তি। ঠিক আছে বন্ধু, তো আশা করি সামনে যখন সময় পাবেন আমগুলোকে জয়েন করবেন। ভাইয়া আমি রাস্তায় এত জ্যাম কেন, আমার হাতিও আসতে পারতেছে না। মাইসে রিক্সা লয়ে যাবার পারে না, বাইক লয়ে যাবেন, আপনি হাতি লয়ে বেরিয়েছেন, আপনার তো মামলা হওয়া উচিত। কেউ একটু সাইডও দেয় না, একটু সাইড দিবে বলেন, কোচিং এ ছিল তাই আসতে লেট হলো, একটু ব্র্যান্ড দেন প্লিজ, রানী ফ্রম হাতি। আর এলিগে তো আমাকে রানী গেল কই, আমগো রানীর রাস্তায় খুঁজে পাইতেছি না। আচ্ছা এরকম মোহাম্মদপুরে আছে রানী। আচ্ছা রানী একটা ভালো কথা মনে করেছে, আমার সব বন্ধুগুলো আজকে সকল নতুন বন্ধু পুরনো বন্ধু সব তেলেগা ব্যান্ড পার্টি এখন বাজাই দিতে চাই।

ভ্যানপাড়ি বাজানো শেষ, আমাকে এক বন্ধু লিখছে একটা গানের রিকোয়েস্ট করছিল যেটা রাখবার পারতেছি না, এবং আর লিখছে আমার একটা গান চাই যে গান মন ভালো করে দেবে। একদম বাস্তব একটা কথা কই বন্ধু, আপনি নিজেও জানেন না যে আসলে কোন গানটা আপনার মন ভালো করবে, মানে কোনো গান আপনার মন ভালো করতে পারবো না, এটা এটা সত্যি কথা। যে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের নিজে কন যে আমার মন ঠিক আছে, আমার মন খারাপ না, তারপরে যখন আপনি গান শুনবেন তখন আপনি গানটাকে ফিল করবার পারবেন, আপনার মনটাকে ভালো বোধ করাইবার পারবো, ঠিক আছে? ভাই আমাকে কি ভুলে গেছেন? কালকে শ্বশুর বাসা থেকে বাসে এসেছি কিন্তু তোমাদের ভুলে যায়নি, তাই যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে আইরিন। না আইরিন ভুলি নাই, এই যে মনে আছে আপনি কালকে শ্বশুর বাড়ি থেকে বাসে এসেছেন না, দেখছেন সব খবর রাখি আমি। আকনি মালিক ছিল গিয়া মনু ভাইয়া চক্কর বক্কর হুনতে যে বালা লাগে, বেশি বালা লাগে আপনার ডাকাইয়া মাত, কিন্তু হুনতে পারি না সময় মতো, এখন জয়েন করেই পালাইলাম কি পড়লাম, হাততালি হবে, শুভেচ্ছা জানান। শুভেচ্ছা, হাততালি হাততালি শুভেচ্ছা জানাইছি আপনারে, ভালো লাগতেছে? আচ্ছা ভাইয়া আপনার কাছ থেকে পুংটামি শিখলে কি আমার পাপ হবে মারুফা রংপুর থেকে? না না পাপ হইব না, কিছু খরচ খরচাপাতি পড়বো, কারণ আমার তো অনেক সময় লাগছে এগুলা মানে আয়ত্ত করতে, আপনাদের শিখাইতে আমার ওই জ্ঞান দিতে আমার টাকা লাগবে না, তো টাকা থাকলে আলবত আমার লগে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা এদিকে আরো যারা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে মাইসালিকা খাবরা এলাইছে যাত্রাবাড়ি থেকে, আমগো বন্ধু আসিয়া আক্তার তানজিম স্বাগত জানাই দেশি বন্ধু। আচ্ছা এই বন্ধু লোকে আমগো ওই বন্ধু যে বন্ধু নাম লিখে নাকি এতক্ষণ, আচ্ছা আমরা এটা পাইলাম, এবং একটা কবিতার মতো লিখছি আমরা পড়ি। কথার মাঝে হাসি ছড়ান, মন খারাপেও দেন সান্ত্বনা, আপনার কণ্ঠ শুনলেই যেন ভালো লাগে অজানা। ও হো করা মাইকেরও পাশে কথাগুলো ছুঁয়ে যায় মনের ঘর। এই যে এই এটা আপনার কবিতা থেকে মনে পড়লো, এই যে আমগো বাংলা শব্দের ভিতরে এই চন্দ্রবিন্দু থাকে, এগুলো যাকে ঠান্ডা লাগে হেরা ট্রাই করতে যাবেন না, দেন মাইকের ওপাশে কথাগুলো ছুঁয়ে যখন করবেন না তখন সামনের জন শেষ। আচ্ছা আপনার তখন আপনি চন্দ্রবিন্দু দেওয়ার দরকার নেই, তখন ছুঁয়ে বলবেন, ছুঁয়ে আবার বেশি পাকনামি করে কই না ছুঁয়ে, তখন সব বেড়ে যাবো নাক দিয়ে। ওকে আপনার মতো একজন মানুষ সত্যি পাওয়া বড়ই সুন্দর। বাহ ভাইয়া আপনার পথটা হোক সবসময় আলোয় ভরা, হাসি আর সাফল্য থাকুক জীবন জুড়ে সঙ্গী হয়ে ধরা। ওহো সুন্দর করা কবিতা লিখছেন আপনার বন্ধু, শুক্রিয়া। আরে অবসান কইয়াছিলেন এতক্ষণ আপনি, কালিয়াকৈর থেকে রওনা হয়ে জয়েন হলাম, আজ একটু প্যারায় ছিলাম তাই দেরি হয়ে গেল ভাই, নো প্রবলেম, অবসান সুস্থ থাকেন এটাই আমরা চাই। এদিকে আমগো বন্ধু কি লিখছে, এটা আমগো কোন বন্ধু, ঢাকায় বাসা আমার খুব পছন্দের, লাভ ইউ ভালোবাসা, লাভ ইউ টু, এটা লোক আমগো বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধু নামকো প্রিয়া, আমগো বন্ধু প্রিয়া, প্রিয়াও কিন্তু প্রিয়ার একটা ছবি পাঠাইছে, প্রিয়াও মাসাল্লাহ অনেক সুন্দর প্রিয়া, আপনার অনেক অনেক সুক্রিয়া আপনার ছবি শেয়ার করানোর লেগে। আমি মোটামুটি তাহলে আমার বেশ অনেকগুলো বন্ধুরই দেখলাম যারা শেয়ার করছিল আর কি, আমগো ফাতেমারও দেখা হয়েছে অবশ্য, ফাতেমার তো ছবি আছেই, আমগো সালিহুররে দেখা হয়েছে, আমগো সাইফুররে দেখা হয়েছে, আমগো অনেক বন্ধুরই দেখা হয়েছে, আমগো রুদ্ররে দেখা হয়েছে, আমগো অবস্থানরে দেখা হয়েছে। ওকে আমার মেসেজ পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, মোস্ট ওয়েলকাম প্রিয়া। এদিকে আমার যে এই বন্ধু কোনটা বল, এই বন্ধু লিখছিল গিয়া ভাই পিকলা দেখলেন না ভাই চোরাবালি গানটা আছে কি, গান বন্ধু অনেক আছে কিন্তু এখন খুঁজতে গেলে আসলে কথা কইব না, কে কইছে পিক দিয়ে নিক, কে যে গিটার ভাঙ্গা কেটা কইছে পিক দিয়ে নিকা, গিটার ভাঙছে কেটা, সুন্দর গিটার আছে, আচ্ছা ভাঙ্গা লাগছেন সমস্যা নেই আবার কিনবেন গিটার, সমস্যা কি? আচ্ছা এদিকে লোকে আমি একটু আগেও দেখছি কিন্তু আমি বুঝে নি যে উপরেরটা যে ভাঙ্গা এটা আমি বুঝে নাকি, আমার তো আসলে সবসময় গঠনমূলক জিনিসের ভিতরে নজর বেশি, ভাঙ্গা জিনিসের নজর আমি খুব কম দিই। যাই হোক আমরা আবার একটা গানে যেতেছি, মন পাখি গানটা শুনবো, একটু পরে আবার ফিরতেছি, থাকেন আমগুলো ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সাথে 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বহুত বাতচিত করছি এই আয়োজনের ভিতরে, আমাকে বহুত বাতচিত হয় এবং বাতচিত যখন শেষ হয় আমি বাসায় যাই, কতক্ষণ স্যালাইন দিয়ে রাখি আর কি, শরীরের শক্তি সব জায়গা। এনিওয়ে, সবচেয়ে বেশি ভালোবাসা এবং অনেক বেশি কৃতজ্ঞতা আমার এই সকল বন্ধুগুলিকা, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও অনেক বন্ধুরা আমার লোকে জয়েন করেন, ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, কত কত জায়গা থেকে, বরিশাল, সব জায়গা থেকে আমার বন্ধুরা আমার লোকে থাকেন, এ লেগে অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে এটা এই ভাবটা আসলে প্রকাশ করার মতো না, এই ভালোবাসাটার কথা। এই ভালোবাসাটা সবসময় থাকুক আমগো ঢাকা এফ এম এর প্রতি, এটা আমরা আসলে চাই। আর সিফাত, আপনার লগে আছিলাম এতক্ষণ, বিদায় লোনের সময় হয়েছে, আমাকে যাইতে এতে কিছু কথাবার্তা আলবো তো আমরা পইরা, তারপরে বিদায় লোমো। আর যারা আমার কথায় যদি আবার কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আবার দুঃখিত, আবার না, মানে দুঃখ প্রকাশ করে আবার না করে দিলাম আর কি, দুঃখ প্রকাশ করার মতো বা দুঃখ হওয়ার মতো এই জায়গার মধ্যে কিছুই নেই, কারণ লোকে আমরা সবাই বন্ধু, এই জায়গার মধ্যে সবাই আড্ডা দিতে ছিলাম এবং আশা করি আপনার এই যতটুকু সময় আপনি আমাদের দিচ্ছেন এই সময়টা আপনার ভালোই গেছে। এবং এই সারাদিনের ভিতরে না, মানে কোনো একটা নির্দিষ্ট সময় যদি আপনি খুব এনার্জেটিক অথবা খুব মজার কোনো একটা সময় কাটান, ওই সময়ের ইফেক্টটা কিন্তু আপনার সারাদিনে রয়ে যায়। তো আমার চেষ্টাটা ওইটাই থাকে যে আপনার কোনো একটা সময়ের অনেক বেশি রাঙায় তোলা এবং তারপরে যেন ওইটার শক্তি দিয়ে আপনি সামনে আরও অনেক খুব হাসিখুশিভাবে আপনার কাজগুলি করতে পারেন। আমি লোকে উম্মে রায়হান এখনও আছে, সিবাদ ভাইয়া বিদায় নিচ্ছে, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন, অনেক অনেক শুক্রিয়া উম্মে রায়হান আপনাদের। আর এদিকে আমার লোকে হোয়াটসঅ্যাপে যেই বন্ধুরা ছিল আজকে অনেকেই ছবি পাঠাইছে, সবথেকে অনেক অনেক শুক্রিয়া। যেমন আমগো বন্ধু, এইটা তো আমগো বন্ধু নাইম না, হ্যাঁ আমগো নাইমও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর। নাইম লিখছে, টাকা নাই, কে কি বলুক না কেন মানুষ বলবে কথা টেরা আমার কাছে, আমার অবুজ বোন মিমি এবং আর যে সিফু ভাই এই সেরা, রংপুর থেকে শান্তদাস টাইম। শান্তদাস টাইম, আপনার লেগে অনেক অনেক ভালোবাসা বন্ধু, আপনি আপনার জীবনে সফলতা অর্জন করেন প্রত্যেকটা কাজে এবং সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন। অ্যান্ড যেহেতু মিউজিক করেন একটু আধটু, তো মিউজিক নিয়ে আগায় যান, আমরা দোয়া করি আলবত আপনার লেগে। আমগো নাইমের ছবি আজকে আমরা দেখে ফেলাম, নাইম আমগোর ছবি পাঠিয়েছিল, আর অনেক অনেক শুক্রিয়া বন্ধু। তবে গিটারটা ভাঙা দেওয়া কষ্ট লাগছে, কারণ ইনস্ট্রুমেন্ট এরকম ভাঙচুর দেখলে কষ্ট লাগে আমার। আচ্ছা যাই হোক, এই জায়গায় আছে আমগো বন্ধু, প্লিজ ভাইয়া আপনি আজকে আমাদেরকে কষ্ট দিয়ে চলে যাবেন না, আপনি 10 মিনিট পর পর কথা বলবেন, তাও আমরা আপনাকে শুনতে রাজি। আমি জাহরা, ও মেরি জাহরা যাব, এটা তো গাইছি একবার, তারপর আবার গাই আয় পরে। জহরা গো কি করবো, যাইতে তুই বন্ধু, আমার শোয়ের লিমিট এই পর্যন্তই, বিকাল 5টা পর্যন্ত, মাগার আগামী মঙ্গলবার বুধবার আবার বিকাল 5টা থেকে থাকবো ওটা ঢাকা মেট্রো 9040 নিয়ে। তবে এটা ঢাকাই আসো না, ওই জায়গার মধ্যে কথা গান সব কিছুই থাকবো আর কি, গান বেশি থাকে আর কি, তো আপনাকে একটা ধাঁধাও দিতে পারি, যে ধাঁধার উত্তর দেবেন। এবং খুবই ভালো লাগলো যে জাহারা আমগুলোকে জয়েন করছে এবং আশা করবো আমরা যে নিয়মিত আমগুলোকে থাকবো। এবং জাহারাই কিন্তু আজকে প্রথম আমগুলোকে ছবি শেয়ার করছে, এর লেগে জাহারার আরও বেশি বেশি শুক্রিয়া। জাহারার আরেকটা কথা ছিল, এটা লোকে অনেক সুন্দর, আমি ওটা মিস করে গেছি, এটা লোকে যে উনি আসলে যেভাবে হুনতাচ্ছিল, ওটা লোকে গ্রিলের বাইরে পা দিয়া বেলকনিতে বসে আর কি আপনার, হ্যাঁ হুনতাচ্ছিল, তো অর্ধেক অলরেডি ভিজে গেছে, ঠান্ডা ঠান্ডা জল লাগলে আবার আমার নাম দিয়ে না, কিন্তু একটা সমস্যায় পড়ছে, ওটা লোকে সমাধান লোকে, আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগছে শোটা এবং হ্যাঁ খুব ভালোবাসছে এটারে, আমিও ভালোবাসি অনেক, অনেক অনেক শুক্রিয়া জাহারা আপনারে। আর এই গ্রিল দিয়া পাও ওই জায়গায় দেখে আপনি সিলেট দিকে বাই করে রাখতেছেন, আমি পুরান ঢাকায় যদি গ্রিল দিয়া পাও ই করে রাখেন কোমরের উপরে পর্যন্ত থাকবো, বাকি পাও ওই যে শক্তি বিশ্ববিদ্যালয়ের বান্দর বন্দরা টাইনাল হয়ে যাবো, ঠিক আছে, খুব রিস্কি, সো একটু সাবধানে থাকবেন। আর জাহারা, জিনিসটা ইমাজিন করতে আমার খুব ভালো লাগতেছিল, কিন্তু আরেকটা ব্যাপার আপনি কেয়ারফুল থাকবেন, ওইটা লোকে যে অনেক সময় বৃষ্টির কারণে কিন্তু আর্থিং হয়ে থাকে অনেক লাইন টাইন, ঠিক আছে, তো এগুলো আগে একটু ক্লিয়ার হয়ে নেবেন, বৃষ্টি উপভোগ করেন, আপনার বৃষ্টি উপভোগ করার স্টাইলটা আমার খুব ভালো লাগছে, আমিও মাঝে মাঝে এরকম করতাম, কিন্তু আমার ঠ্যাং ওদিক দিয়ে যেত না, আধ দায় করে দিতাম, তো এটা একটা মজারই। জাহারা আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু। আচ্ছা আমগো বন্ধু, এই যে ইসানা, ইসানাও কিন্তু ছবি পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা যাও এখনই দিয়ে দিলাম স্যার। ইসানাও মাসাল্লাহ অনেক সুন্দর। ইসানা আপনার অনেক অনেক শুক্রিয়া। আজকে মোটামুটি আমগোরে অনেকেই ছবি পাঠিয়েছে। আমগো রায়হান, যে সৈয়দপুরে রায়হান, রায়হানও ছবি পাঠিয়েছে। রায়হানও কিন্তু অনেক জোস। রায়হানের লোকে কিন্তু একটা ব্যাপার আছে, আমি যেটা কি ফিল করলাম, রায়হানের মধ্যে একটা ওই যে কী কয় এটাতে সাউথের একটা ব্যাপার আছে, যে সাউথের কিছু নায়ক ভিলেন এরকম থাকে না, অ্যাঙ্গেলা মাঙ্গলা, মানে ওরম একটা ব্যাপার আছে। এবং খুবই সুইট আমগো রায়হান, এবং আমার যাই থ্যাংকস জিনিয়াস। আচ্ছা জিনিয়াসের থেকে মনে পড়লাম, জিনিয়া কই? আচ্ছা যজ্ঞা এর নাই এখন আর মনে করে তো লাভ নেই। অনেক অনেক শুক্রিয়া রায়হান, জাহরা এবং আমগো যে যে বন্ধুরা আমগোর আজকে ছবি পাঠিয়েছেন। একটু আগে ইসানা পাঠিয়েছে আমগোর ছবি, তারপরে তার আগে আমগো প্রিয়া পাঠিয়েছে আমগোর ছবি। অনেক অনেক শুক্রিয়া আমগো এই সকল বন্ধু করে যারা এত সুন্দর করে আমগোর লগে আড্ডার ভিতরে জয়েন হয়েছিলেন, এবং আশা করি সামনে থেকেও আমগোর লগে থাকবেন। এবং জীবন গল্পের কথা তো কইলাম, বুধবার দিন কিন্তু আপনি আবার পাওয়া যাবেন জীবন গল্প রাইত 11টায়, আলবত শুনবেন শেয়ার করবেন। আজকে আর বেশি কথা কমু না। আচ্ছা বেশি কথা যে কমু না তা তো কইতাম না, কিন্তু কথা লগে এসএমএস জোর হয়ে গেছে কা? এ কি সিফাত, কি কইলি তুই? এটা সরি এসএমএস আছে পৈরালি। সিফাত কি লিখছে ভাই? সিফাত জাহান সুইটি আমার বাড়ি রংপুর থেকে। সিফাত, আচ্ছা আমগো সিফাত জাহান সুইটি নাকি আপনার নাম সিফাত জাহান সুইটি, কোনটা? আচ্ছা রংপুরে এক বছর পর আবারও আপনাকে শুনছি, আসলে একটু পড়াশোনার মাঝে থাকি, সামনে এসেছি, কিন্তু তার আগে সবাইকে বিয়ে করার পরামর্শ দিয়ে শেষ করলাম। আপনি করছেন, আপনি বিয়ে না করে আরেকজনের পরামর্শ দেন কি লেখা? তবে আপনার লেখা অনেক অনেক শুভকামনা রইল বন্ধু। আমি আছি আছি খেলতেছি না কানা মাঝি, হ্যাঁ তোমার পুরনো ডায়লগ কেমন লাগলো? শুকরিয়া বন্ধু, অনেক সুন্দর। আমার ডায়লগ খারাপ হয় না, আমার ডায়লগ ভালোই হয়। মিনহা, মিনহা লিখছিল এটা আমি বলে। কেমন আছেন ভাইয়া? আমি তনুশ্রী, সিলেট থেকে বিজি থাকার কারণে অনেকদিন পর আজ আপনার সাথে যুক্ত হলাম। হ্যাঁ তনুশ্রীর কথা আমার মনে আছে একটু একটু। আচ্ছা ভাইয়া আমি ঢাকার বন্ধু নুসরাত নিকিতা। ওকে নিকিতা, জানি কি একটা ক্যারেক্টারের নাম আছিল কোন একটা কার্টুন বা ইয়ে। এনিওয়ে গত উইকে আপনাকে এসএমএস করেছি, খুব ভালো লাগে আপনার কথা, অনেক অনেক শুকরিয়া বন্ধু। হায়রে সিফাত ভাই আমার এসএমএস পড়েন না কেন? এই তো আমার খারাপ লেগে গেল গা পরিণীতিকা। আচ্ছা আপনার পাশেই ঢাকায়। ওকে নীল রঙের আকাশ আজ মেঘে ভরা কালো, আমার কাছে দারুণ বন্ধু সিফাত ভাইয়া, আপনি থাকুন ভালো। ও হো হো সুন্দর, মন ভালো হয়ে যায় আপনার কথা শুনলে। নুস্তাদ দিকে, নুস্তাদ দিকে তার লেগে তালি। আরে তালি দিবার করছে, হাসি দিবার কই না, একটা থাপড় দি। হ্যাঁ তালে রে। সিলেটে বৃষ্টি হচ্ছে না, কালা হয়ে আন্দার হয়ে রয়েছে। তোমা তোমা একটু আগে তো সিলেটে বলে বৃষ্টি হয়েছে, তখন তো আমগহিনে হয়নি, আমগহিনে তখন কালো হয়ে গেছিল। আচ্ছা এই জায়গায় নুসাইবা লিখছিল কে ভাইয়া, আমি একটা মিনি একটা বিজনেস করি, তাই ভাবছি তোমাকে এবার গিফট সেন্ড করব। হ্যাঁ আবার দিবেন আপনার আমগো? আচ্ছা যাই হোক, আমি নুসাইবার আসলে কইবার চাই, নুসাইবা একবার গিফট দিয়ে আমার পুরা আন্দার বানাই লাগছিল। আমি জাস্ট মনে করেন গিফট গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো অনেক অনেক শুক্রিয়া বন্ধু, গিফটের লেগে না, মানে আপনার যে ভালোবাসার প্রকাশটা এটার লেগে অনেক বেশি পরিমাণ ভালো লাগছে আমার। ভাইয়া এখন তুমি আমাকে বলো তোমাদের অ্যাড্রেসটা কি আগেরটাই আছে? আমরা তো গুলশান এক নাবানা টাওয়ার 15 ফ্লোরই। আচ্ছা কারণ আমি অফিস থেকে রিসিভ করছিলাম। আচ্ছা অ্যান্ড আই প্রমিস আবার আমি আপনার নামে স্পেলিং মিস্টেক করবো না, কোনো সমস্যা নেই, আমি ভুলে গেছিলাম। ভাই আবার বলবে আমি নিষ্ঠুর, আই এম এ সফট হার্ট পার্সন লাইক ইউ। না আমি সফট হার্টেড। ওকে অ্যান্ড থ্যাংকস ফর শান্তি চুক্তি। অ্যান্ড নুসাইবা ভাইয়া আমার আগের এসএমএসটা পর পরে দিচ্ছি বন্ধু। নুসাইবা আপনার অনেক অনেক শুক্রিয়া আমগো এই বন্ধুরে, আমগো এই বন্ধু অনেক ক্রিয়েটিভ, এবং এটা ওনার আসলে গিফটের স্টাইল দেখে বুঝছি উনি অনেক ক্রিয়েটিভ। ভাইয়া তানহাপুর শোটা একদমই স্কুলের মতো, সানডেতে থার্সডে সকালবেলায় হয়, আবার ফ্রাইডে স্যাটারডে অফ। রাকিব রংপুর, হ্যাঁ স্কুল ফিলে শুনবেন, সমস্যা কি? সালিহুর ভাই এতক্ষণ স্কুলে ছিলাম তাই টেক্সট দিতে পারিনি, এখন থেকে যুক্ত থাকবো 5টা পর্যন্ত, এখন তো আমি যাইতেছি গা বন্ধু। আচ্ছা এই জায়গায় লিখছে আমাদের আপনার মুখে শুনতে চাই কবিতাটা, শুনতে চাই না বন্ধু, এডি কই থেকে পরে আবার ধরা খাইতে হইব। যাই হোক পরি রংপুর থেকে আছে, সবাই সবার প্রিয় মানুষকে সতর্ক করে ধরে রেখে দাও, কারণ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস চলে এসেছে, কোনো কবি যেন বলেছে এই মাসগুলো বিচ্ছেদের মাস, ওই কবিও দেখেন গে আপনাকে মতো এরম আর কি। আচ্ছা লাভ বার্ড মানুষ বিয়ের আগে প্রেম করে কেন? আমার মাথায় কেন কোনো লজিক ঢুকে না। তুবা তুবা এটা আসলে হয়ে যায়, প্রেম তো আসলে খুব বেশি যে আমি কমু খারাপ না, কিন্তু এখন অনেকে আসলে বিষয়টা এরকম হয় কি যে প্রেম কইরা মনে করেন 2-3 মাস মনে থাকে যেটা প্রেম হচ্ছে, তারপরে এরা ভুলে যায়, এরা মনে করে এরা হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মার এই পাত্তা দেয় না, তারপরে ফেসবুকে আমার ছবি দেয় আমার জানটা আমার প্রাণটা এরম টাইপের ই দেয়, তারপরে যখন ব্রেকআপ ছেঁকা খেয়ে যায় তখন আইডি সুদ্ধা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু মানুষের মনের ভিতরে কিন্তু রয়ে যায়। আমারই অনেক কাজিন আছে, আমি কই তুই যে কাটলি, তুই কাটার পরে কাহিনীটা কি হলো, ওই ছবি, তারপরে ওই যে তোর কালোয় কি, হ্যাঁ কই থাকে তোরা, কই কই, এই সব তো আমি জানি। তো আপনি নিজে নিজে কি লেগে নিজের সবকিছু এত ওপেনলি দেখাইতে যাবেন? আপনি বিয়ে শাদী করেন তারপরে বিয়ের ছবি দিবেন, সমস্যা কি? তো বিয়ের আগে প্রেম হইবার পারে, আপনি পছন্দ কেউ হইবার পারে, কেউ কেউ পছন্দ, এটা আমি মানে খারাপ কমু না, কিন্তু আমরা অনেক সময় আমাকে লিমিটটা ক্রস করে যাই, বাবা মারে মানি না, আমরা আমাকে শিক্ষক গো মানি না, আমরা আমাকে সিনিয়র গো মানি না, আমরা মনে করি পেয়েছি তোমাকে এই জীবনে, এইবার কেয়ামত হয়ে গেলেও তোমাকে ছাড়বো না। হন্তে আর বাপে মাইয়ার বাপে জন মাইয়ারে কয়, এই তুই বারে যাবি না, এদিক দিয়ে না গো আমার তোমার সাথে মন মিলে না, তার দরকারটা কি ভাই এই মাঝখানে এই নাটকটা করার? আচ্ছা সাইদুল ইসলাম সোহাগ পঞ্চগড় থেকে, কি সিপু দাদা আমার মেসেজগুলো তোমার কাছে যায় না, আমার কিন্তু এমনিতেই মন খারাপ কারণ আমার খালাতো বোনের আজকে বিয়ে, বিয়ে খেতে পারলাম না। আরে বন্ধু আপনার এসএমএস আমি যে পাইছি যে পড়ে দিলাম, খালাতো বোনের বিয়ে আপনি, ও আচ্ছা আপনি বিয়ে খাইতে পারেন এদিকে, আপনি আর কনজিগুলো রাইখা দিত ফ্রিজে, পরে খাবেন গিয়া। পৃথিবীর দীর্ঘতম অসুখ কি? পৃথিবীর দীর্ঘতম অসুখ হলো সুখ, সুখ অনেকক্ষণ থাকলে অসুখের মতো লাগে। ভাইয়া আপনার দাওয়াত রইল আমাদের পাশে, অবশ্যই আসবেন, কিন্তু রংপুর থেকে আইমান। ওকে আইমান অনেক অনেক শুক্রিয়া বন্ধু, এই জায়গায় সাজ্জাদ কালীগঞ্জ থেকে আছিল আমগুলোকে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক কথাবার্তা পরে ফেলাইলাম, আবারও কথা হইব আগামী আড্ডায়। আজকে একেবারেই সময় নাই, বিদায় লনের সময় হয়ে গেছে, যে গানটা আপনার লেগে প্লে করতেছে আমার খুবই খুবই খুবই খুবই পছন্দের গান, যদিও গানটা পুরোপুরি শুনবার পারবো কিনা আমি জানি না, মানে গানটা আমার খুবই পছন্দের, এটা হলো গিয়া আমগো সবার প্রিয় প্রয়াত সুবীর নন্দী স্যারের গান আমি বৃষ্টির কাছ থেকে, অসাধারণ এই গানটা, আমি যতবার শুনি হারায় যাই, এমন হারায় যেতেছি আপনিও হারায় যান গানের তালে তালে যতক্ষণে আপনি শুনবার পারতেছেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লেগে সিফাত কইতাছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
3: Nation, X Station.

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Taka FM 90.4.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
2: এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এমন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আমার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: দেখো পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM. ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারিক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় 14,34,000 কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে সংসদে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। কেপি ভার্দেতে বাস খাদে পড়ে নিহত অন্তত 25, হতাহতদের অধিকাংশই শিশু কিশোর। এবং চীনের মকিতে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে 5-1 গোলে পরাজিত করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদনদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তোরাক, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী এবং এ নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদনদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার উপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করারও নির্দেশ দেন। সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে এখন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। রবিবার বেলা 1টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিতামাতার কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। এরপর মির্জা ফখরুলের জীবনের উপর ডকুমেন্টারি শেকড় থেকে শিখরে প্রচার করা হয়। রাষ্ট্রপতির সম্মানে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন জনকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সহিষ্ণুতার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।
3: আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে, যে কোনো হানাহানি নয়, কোন সংঘর্ষ নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতি করি আমরা। গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি,
2: সরকার বিনামূল্যে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের যে সুযোগ অর্জন করেছে তার বাস্তবায়ন ঠাকুরগাঁও থেকে শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি আরো বলেন, জেলায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
3: আমাদের এখানে কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি একদম নাই, লোকের কাজ নাই। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে সরকারে আসার পরেই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম। তিনি পুরো জায়গাটা দেখেছেন, কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি যে এখানে খুব শিগগিরই আমরা কিছু বিনিয়োগকারী, যারা এখানে বিনিয়োগ করবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হব, তারা এখানে কাজ করবেন।
2: রাষ্ট্রপতি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।
0: জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামাতে ইসলামের চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের উত্তরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুলাই পর্যন্ত সারাদেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী 14,34,482 জন কৃষকের ঋণ সুদসহ মওকুব করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আরও সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংকে ডুয়াল ব্যাংকিং সিস্টেম চালু করা হচ্ছে। করের আওতা বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
4: রোহিঙ্গা ইস্যুটি ফোকাসড থাকে এবং এটা অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায় সে আহ্বান সকলের কাছে রইল, বিশেষ করে জাতিসংঘের প্রতিনিধির কাছে। এ রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সাথে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কোঅপারেশন আমাদের সবচেয়ে বেশি জরুরি।
0: সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ বলেছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া প্রায় 4,87,23,000 টাকা 4,341 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে চিহ্নিত 61টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে 48টিরই সমাধান করেছে বাংলাদেশ। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ তার মন্ত্রণালয়ে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরু হতে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন,
5: এলডিসি গ্রাজুয়েশন যেটি ২৪ নভেম্বর ২০২৬ এর মধ্যে এটির সিদ্ধান্ত আসতে হবে, এলডিসি গ্রাজুয়েশনের পেছানোর ব্যাপারটি, সময় বর্ধিত করার ব্যাপারটি, সেখানে যারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লক, পলিটিক্যাল ব্লক, ইকোনমিক ব্লক, আমরা যাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই উদ্দেশ্যেও আমরা তাদের সাথে আলাপ করেছি।
0: ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে চলতি সপ্তাহ থেকে চুক্তিগুলোর বিষয়ে যৌথ কারিগরি আলোচনা শুরু হতে পারে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি। আজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, নজরুল বর্ষ উদযাপন, শিল্পীয় গবেষক বিনিময়, ক্লাসিক্যাল সঙ্গীত, লোকসংস্কৃতি, তরুণ প্রতিভা বিকাশ এবং সামুদ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মেধাবী তরুণদের জন্য যৌথ প্রশিক্ষণ, রেসিডেন্সি প্রোগ্রাম ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনামা এহসানুল হক মিলন জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন শিক্ষককে ১,০০,০০০ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শুরুর আগে সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের অনুদানের বকেয়া অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং প্রদেয় বাকি অর্থ ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আগামী মাসের ৫ তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আগামী অক্টোবর থেকে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন প্রায় ৫ কোটি মানুষকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগ সহ স্মার্টফোনের আওতায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য ২ থেকে ৩,০০০ টাকায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান এ ৪টি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে বৃহত্তর ঢাকা যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এর পাশাপাশি গাবতলী টার্মিনালের বিকল্প টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশন টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামির উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামির উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে ১,০৯৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়, এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১,৫৫৮ জন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। কেপ ভার্দের ফোগো দ্বীপে এক বাস দুর্ঘটনায় 25 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশই শিশু কিশোর। দেশটির সরকারি রেডিও নেটওয়ার্ক আরসিভি আজ একথা জানায়। কর্তৃপক্ষ জানায়, গতকাল 32 জন যাত্রী বহনকারী বাসটি সাও ফিলিপে ফেরার পথে রাস্তা থেকে ছিটকে একটি গভীর গিরিখাতে পড়ে যায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই নারীসহ অন্তত 4 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। হামলায় একটি ঐতিহাসিক ভবন ও বাড়িঘর সহ বেশ কয়েকটি স্থাপনা বিধ্বস্ত হয়। ভারতের নতুন দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি 6-তলা ভবন ধসে 1 জন নিহত, 2 জন গুরুতর আহত হয়েছেন। আজ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ 6টি বিমানবন্দরে কয়েকশো ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে 1.5 লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানায়, আজ সকালে জাকার্তার সুকর্ণহাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী আকাশসীমায় আনাক ক্রাকাতাও থেকে আসা ছাই শনাক্ত হওয়ার পর 467টি ফ্লাইট স্থগিত করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে জয়পুরহাটে পাটের বাম্পার ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: একসময়ের সোনালী আঁশ পাটি ছিল জয়পুরহাটের সোনালী ভবিষ্যৎ। বর্তমানে দাম বাড়ায় কৃষকরা আবারও ঝুঁকছে সেই সোনালী ফসল চাষের দিকে। কৃষকরা জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাটে পাট বিক্রি হচ্ছে 3,800 থেকে 3,900 টাকা মন দরে। তবে আরেকটু দাম বাড়ার আশা করছেন তারা।
9: এবার পাটের ফলন একটু কম, কিন্তু তাও 10-12 গুণ হচ্ছে, কিন্তু দাম গত বছর এবার দাম ভালো, মোটামুটি 4,400। পাটের কোয়ালিটির উপর নির্ভর।
10: আমি পাট লাগাইছি 1 বিঘা, তাতে প্রায় 3-6 মন পাট মোটামুটি পেয়েছে। এই পাটের মূল্য বাজারে এর আগে বেড়েছে 3,500, আজকে বলছি 3,820। তাই কৃষক আমরা আশা করতেছি যে সামনে 5,000 টাকা মন কেনার জন্য।
8: ব্যবসায়ীরা বলছেন, আগের থেকে দাম কিছুটা বাড়ায় কৃষকরা লাভবান হচ্ছে। তবে পাট বিদেশে রপ্তানি করার দাবি তাদের।
11: আজকের বাজারে আমরা 3,800 থেকে 3,900 টাকা পাট কিনতেছি। আমরা চাই সরকার যদি বহির্বিশ্বে পাট রপ্তানি করে, তাহলে কৃষক এবং ব্যবসায়ীগণ উভয়ে উপকৃত হবে।
8: আবহাওয়া ভালো থাকায় এবছর পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জু আলম।
12: জয়পুরহাট জেলায় পাটের আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,645 হেক্টর, সেই হিসেবে অগ্রগতি অর্জন 2,437 হেক্টর, যেটি অনেক ভালো। আর সেই সময় পাট নিয়ে যে চাষিদের একটু বিরূপ মনোভাব ছিল, সেটি এখন নাই। আর এটা হারভেস্ট হয়ে গেছে, এবার জলাবদ্ধতা হওয়ার কারণে পানির কোনো সংকট নাই, অর্থাৎ পাট যে জাগ দেওয়ার কোনো সমস্যা নাই। আমাদের হেক্টর প্রতি ফলনও আছে ভালো। পাট সম্পর্কে চাষিদের পজিটিভ ধারণা এবং ভবিষ্যতে আবাদ আরো বাড়বে।
8: এবছর জেলায় 2,437 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,781 মেট্রিক টন। আব্দুল আলীম, জয়পুরহাট জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।
6: খেলা খবর হকি। চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ সহজ জয় পেয়েছে। আজ অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 5-1 গোলে পাকিস্তান নারী দলকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে। এই জয়ের ফলে বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এদিকে টুর্নামেন্টের পুরুষ বিভাগে আজ মালয়েশিয়ার কাছে বাংলাদেশ 4-2 গোলে পরাজিত হয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে বিনা উইকেটে 21 রান করেছে। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারত জয়লাভ করেছে। আজ অনুষ্ঠিত খেলায় ভারত 3-0 গোলে বাংলাদেশকে পরাজিত করে। বাছাই পর্বে সবকটি ম্যাচে পরাজিত হয়ে বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্ব থেকে বিদায় নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় 14,34,000 কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে সংসদে জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। ক্যাব ভাড় দিতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫, হতাহতদের অধিকাংশই শিশু কিশোর। এবং চীনের মকিতে অনূর্ধ্ব ২০ নারী এশিয়া কাপ হকি টুর্নামেন্টে পাকিস্তানকে ৫-১ গোলে পরাজিত করল বাংলাদেশ। খবর শেষ হলো।
13: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডাজ ইট ফিল?
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: Ax Nation, Ax Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: Nation, X Station.